আকাশবাণী কৈল শহর, আজ মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 2 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 4:58:45। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈল শহর, শুনুন অমৃতবাণী।
1: ভারতের সংস্কৃতি ভারতের বাইরেও বহুদূর পরিব্যাপ্ত ছিল। কোথায় ইন্দোনেশিয়া, কোথায় ইন্দোচীন, কোথায় তিব্বত, কোথায় সিনকিয়াং, কোথায় আফগানিস্তান, যেদিকেই চোখ ফেরাই সেদিকেই দেখি ভারতীয় সংস্কৃতির বটবৃক্ষের ঝুড়ি। ভারতের লোক ভুলে গেছে কবে কারা সেসব দেশে গিয়ে সংস্কৃতি বিস্তার করেছিল, কিন্তু সেসব দেশের লোক এখনও ভোলেনি, কিংবা ভুলে গেলেও সজ্ঞানে কীর্তিলোপ করেনি। ভারতের বাইরে পরিব্যাপ্ত ভারতীয় সংস্কৃতি অবিমিশ্র আর্য বা অবিমিশ্র বৈদিক বা অবিমিশ্র বৌদ্ধ বলতে পারা যায় না। জাতি ও ধর্ম এক্ষেত্রে গৌণ। পরিব্যাপ্তির পূর্বেই নানা জাতির ও নানা ধর্মের মিশ্রণ বা সমন্বয় ঘটেছিল সংস্কৃতির মূল ভূখণ্ডেই। ভারতের সংস্কৃতি যতই প্রাচীন হোক না কেন, তার পূর্বেও প্রাচীনতর ছিল। সেই যে প্রাচীনতর, সেটা আর্যপূর্ব, বেদপূর্ব ও বুদ্ধপূর্ব। প্রত্নতাত্ত্বিক উৎখনন ভারতে ও ভারতের বাইরে যে সকল সাক্ষ্য প্রমাণ উদ্ধার করেছে, তা প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত সংস্কৃতির অস্পষ্ট ও আংশিক একটা আলেখ্য রচনা করতে সাহায্য করেছে। মোটামুটি বুঝতে পারা যাচ্ছে যে মহেঞ্জোদার আর হরপ্পার মতো নগর ও বন্দর সিন্ধু উপত্যকাতেই নিবদ্ধ ছিল না, আরও পূব দিকে আরও দক্ষিণ দিকেও একই প্রকার প্রত্নবস্তু মিলেছে। আবার আরও পশ্চিমে অর্থাৎ ভারতের বাইরেও যে অনুরূপ প্রত্নবস্তু পাওয়া যাচ্ছে না তা নয়। ভারত তো একটা দ্বীপ নয়, একটা মহাদেশের অঙ্গ। সুতরাং সিন্ধু সভ্যতা বিশুদ্ধ ভারতীয় না হয়েও কন্টিনেন্টালও হতে পারে, অর্থাৎ কেবল ভারতের একান না হয়ে আরও অনেকেরও হতে পারে। নিকটই তো সুমেরীয় সভ্যতা ছিল, আর একটু দূরে চৈনিক, আরও দূরে ছিল মিশরীয়। এই চারটি সবচেয়ে প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির দুটি আলাদা শব্দ হলেও প্রাগৈতিহাসিক প্রসঙ্গে তাদের বিচ্ছিন্ন করাও সম্ভব নয়। পরে তাদের মধ্যে ক্রমাগত ব্যবধান বাড়ে। এখন আমরা সভ্যতা শব্দটি কম জায়গায় ব্যবহার করি, সংস্কৃতি শব্দটি সব জায়গায়। এ দুটি শব্দ সিভিলাইজেশন ও কালচারের পারিভাষিক শব্দ। মূল শব্দ দুটির উদ্ভব অষ্টাদশ শতাব্দীর ইউরোপে। পারিভাষিক শব্দ দুটির জন্ম ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে। বাংলায় লিখলেও আমরা ইংরেজির সঙ্গে মিলিয়ে নিই। ভারতের উত্তর পশ্চিম অঞ্চলগুলি বরাবরই বাইরের সঙ্গে সংযুক্ত ছিল, ঐতিহাসিক কালেও ছিল একটা না একটা বহির্ভারতীয় সাম্রাজ্যের সামিল। যেমন পারস্য সাম্রাজ্যের, গ্রিক বংশী সাম্রাজ্যের, শক সাম্রাজ্যের, কুষাণ সাম্রাজ্যের, হুন সাম্রাজ্যের। আর্যভাষী ট্রাইবগুলি বাইরে থেকে এসেছিল কি না তা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এটা তো তর্কাতীত যে পার্শিক, গ্রিক, শক, কুষাণ, হুনরা বাইরে থেকে এসে এক দেহে লীন হয়েছিল। অনুমান করতে আপত্তি কি, আর্যভাষীরাও একই দেহে লীন হয়েছিল আরও আগে থেকেই। আগত পণ্ডিতদের ধারণা ছিল যে আর্যভাষী মাত্রই এক জাতি বা রেস। এখন সে থিওরি পরিত্যক্ত হয়েছে। আর্যভাষায় কথা বললেই আর্যবংশীয় হয় না।

0: বাংলা ভাষা আর্য ভাষা, কিন্তু বাঙালি জাতিকে আর্য, আর্য বলে কোনো জাতি যদি কখনো বিশুদ্ধ আকারে থেকে থাকে তবে তা দাস বা দস্যু জাতির সঙ্গে বা অন্যান্য অনার্য জাতির সঙ্গে এক দেহে লীন হয়েছে, যা রেখে গেছে তা কয়েকটি আর্য ভাষা। সেরকম ভাষা ইউরোপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিস্তৃত, অথচ ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রচলিত নয়। তামিল বা তেলেগুর সঙ্গে সংস্কৃতের মিশাল ঘটলেই যে আর্য ভাষায় পরিণত হয় না, সেরকম মিশাল সিংহলি, বর্মী, মালয় ভাষার সঙ্গেও ঘটেছে। সংস্কৃত ছিল সেকালে শিক্ষিত শ্রেণীর শিক্ষা দীক্ষার ভাষা, কিন্তু কারো মাতৃভাষা নয়, অন্তত দক্ষিণে তো নয়। একালে যেমন ইংরেজি হয়েছে শিক্ষা দীক্ষার ভাষা, কেউ তার ফলে ইংরেজি পরিণত হয়নি। আর্য শব্দটি সেকালে ব্যবহার করা হতো সম্ভ্রান্ত অর্থে, স্ত্রী স্বামীকে বলত আর্যপুত্র, মহিলাদের সম্বোধন করা অর্থ আর্যে বলে। এর থেকে জাতি বা ভাষার নামকরণ সঙ্গত নয়। অষ্টাদশ শতাব্দীর পূর্বে এরূপ নামকরণের নজির নেই। আর্য তো আমাদের প্রতিবেশী ইরান দেশবাসীরাও। ইরান শব্দটি আর্য বা আরীয় শব্দেরই অন্যরূপ। তেমনি আয়ারল্যান্ডের প্রকৃত নাম এইরা, যার থেকে হয়েছে আইরিশ। ভারতের মানুষ কোনো কালে অবিমিশ্র আর্য জাতীয় বা আর্যভাষী ছিল না, কোনো কালে অবিমিশ্র সংস্কৃতভাষী ছিল না, কোনো কালেই অবিমিশ্র বৈদিক ধর্মবিশ্বাসী ছিল না, কোনো কালেই অবিমিশ্র বর্ণাশ্রম নামক সমাজ ব্যবস্থার শাসনাধীন ছিল না। ভারতের সুদীর্ঘ ইতিহাসে মাত্র চারবার এদেশের কোনো এক নগরে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার কাছে অধিকাংশ আঞ্চলিক সরকার নতি স্বীকার করেছে, একবার মৌর্য যুগে, একবার গুপ্ত যুগে, একবার মুঘল যুগে, আর একবার ব্রিটিশ যুগে। চারটি যুগে দুই তিন শতাব্দীতেই শেষ। এদিক থেকে সমগ্র ভারত সমগ্র ইউরোপের সঙ্গেই তুলনীয়। বিবিধের মধ্যে ঐক্যের প্রচ্ছন্ন অন্তঃস্রোত চিরপ্রবহমান, যেমন ইউরোপে তেমনি ভারতে। ভারত প্রকৃতপক্ষে একটি মহাদেশ।
1: অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ শুনলেন অমৃতবাণীতে। এবারে দেশাত্মবোধক গান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে। এবারে জানিয়ে দিচ্ছে আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সুপ্রভাত অনুষ্ঠান সকাল 7টায়, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন সকাল 7:15। সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রের

নিউ বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে সকাল 7:35 এবং 7:40। রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:45। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে সকাল 8:15। সকাল 8:30 রয়েছে উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 9:10। রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা প্রচারিত হবে বেলা 11:00। বেলা 12:00 জানিয়ে দেওয়া হবে আবারও অনুষ্ঠান সূচি। 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 রয়েছে নজরুল গীতির অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:00। ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান শুনবেন দুপুর 1:05। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে দুপুর 1:30। আধুনিক গানের অনুষ্ঠান 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:00। 2:15 রয়েছে লোকগীতির অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকেল 4:20 দিল্লি কেন্দ্রের এমপ্লয়মেন্ট নিউজ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থির অনুষ্ঠান, কিষাণবাণী অনুষ্ঠান রয়েছে সন্ধ্যে 6:30। রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং রাত 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত 8:10। ভয়েসমেল অনুষ্ঠান গীত পাহাড় 8:30। রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

গজল এর অনুষ্ঠান শুনবেন রাত 9:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:00। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। রাত 10:35 আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। সুপ্রভাত। অনুষ্ঠান প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 2 জুন তেলেঙ্গানা দিবস। উত্তর পশ্চিম অন্ধ্রপ্রদেশের 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা আনুষ্ঠানিকভাবে 2014 সালে আজকের দিনে ভারতের 29তম রাজ্য হিসেবে গঠিত হয়। প্রতি বছর 2 জুন এই দিনটি পালন করা হয়। 1946 সালে আজকের দিনে ইতালীয় প্রজাতন্ত্রের জন্ম। একটি গণভোটে ইতালীয়রা ইতালিকে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে পরিণত করার পক্ষে ভোট দেয়। 1608 সালে ভার্জিনিয়া উপনিবেশ একটি সনদ পায় যার মাধ্যমে এর সীমানা সমুদ্র।

থেকে সমুদ্র পর্যন্ত প্রসারিত হয়। 2023 সালে আজকের দিনে পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেন এবং একটি পার্ক করা মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে 296 জন নিহত এবং 1200 জনেরও বেশি মানুষ আহত হন। 1909 সালে আলফ্রেড ডিকিনি তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন আজকের দিনে। 1919 সালে নৈরাজ্যবাদীরা একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 8টি পৃথক শহরে বোমা বিস্ফোরণ ঘটায়। ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুর এর মৃত্যু হয়েছিল 1988 সালের 2 জুন। 1962 প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয় আজকের দিনে 1964 সালে। 1953 সালের এই দিনে রাজা ষষ্ঠ জর্জের কন্যা 27 বছর বয়সে দ্বিতীয় এলিজাবেথ

সালের 2রা জুন। 1962 প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয় আজকের দিনে 1964 সালে। 1953 সালের এই দিনে রাজা ষষ্ঠ জর্জের কন্যা 27 বছর বয়সে দ্বিতীয় এলিজাবেথ রানী হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রানী হিসেবে মুকুট পরানো হয়। ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র সঞ্চালক এবং সম্পাদক মণিরত্নম। জন্মগ্রহণ করেন 1956 সালের 2রা জুন। আমেরিকান মহাকাশচারী পিট কনরাড জন্মগ্রহণ করেন 1930 সালের আজকের দিনে। আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট বো ডিডলি, যিনি রক সঙ্গীতের প্রাথমিক যুগের অন্যতম প্রভাবশালী শিল্পী ছিলেন, মারা যান 2রা জুন 2008 সালে। শুনলেন ইতিহাসে আজকের দিন। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। 50,000 নিয়োগ রাজ্যে, ডিএ ঘোষণা 22 জুনের বাজেটে। রাজ্য মন্ত্রিসভায় আরও ও 35 সদস্যের শপথ গ্রহণ, দপ্তর বন্টন কাল। লক্ষ্মীর ভাণ্ডারে হাজার হাজার কোটির দুর্নীতি, তদন্তে সিট। বাসযাত্রা ফ্রি, প্রথম সফরে খুশি বাংলার মহিলারা। কেরল তামিলনাড়ুতে 3 দিনে ঢুকছে বর্ষা, বাংলা নিয়ে শঙ্কা। 5 নাগরিক সচেতনতা না হলে বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ বন্ধের হুঁশিয়ারি পুরমন্ত্রীর। আইন নিজের হাতে তুলে নেবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর। আজই চূড়ান্ত করতে হবে অন্নপূর্ণা উপভোক্তা লিস্ট। পিএফ ব্যাপক গোড়মিল, মাল পুরসভায় নোটিশ জারি। ভুটান ও সিকিমের বৃষ্টিপাতে নজর, চালু হলো কন্ট্রোল রুম। গেরুয়া তিলক পরে তোলাবাজি, থানায় অভিযোগ বিধায়কের। ধৃত খোকন দাসকে নিয়ে আসা হলো বর্তমানে, আজ তোলা হবে আদালতে। আম চর্চা নিয়ে মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর। নিট সিবিএসই কাণ্ডের মধ্যে শিক্ষামন্ত্রকের দপ্তরে আগুন। সাংসদের শক্তি বাড়ানোর উদ্যোগ, ডিএমকের কাছাকাছি আসছে বিজেপি। এবার রাজপথে আরশোলা, দিল্লির যন্তরমন্তরে হবে অবস্থান, ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ফিরছেন দেশে। তিন দশকে প্রথমবার মে মাসে জঙ্গি কার্যকলাপে মৃত্যুহীন জম্মু ও কাশ্মীর। বিয়ের দিনে কপ্টার দুর্ঘটনায় মৃত ভারতীয় বংশোদ্ভূত পাইলটের। রাশিয়ায় ঘুম কেড়েছে ইউক্রেনের রোবট বাহিনী। অধিকার নিশ্চিত না হলে চুক্তি নয়, ট্রাম্পের দাবি ওড়ালো ইরান। কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি, দাবি মার্কিন রাষ্ট্রদূতের। ইরানে ফের হামলার হুঁশিয়ারি, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক, ট্রাম্পের অধরাই রইল চূড়ান্ত সিদ্ধান্ত। একই টেস্টে খেলা হতে পারে লাল ও গোলাপি বলে, এবার ভিক্টরি প্যারেড হচ্ছে না, নাচে মাতোয়ারা বিরাট, ছবি তুললেন অনুষ্কা। চোট শঙ্কা উড়িয়ে জাতীয় শিবিরে হাজির মেসি, আর শেষ আটে ভারতের শ্রীরাম। সুগার, প্রেশার ও কোলেস্ট্রল সহ 30 রকম ওষুধের দাম বাঁধল কেন্দ্র। সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধে টিকা। পিজিতে বেড বৃদ্ধি, 30 মে নতুন 100 শয্যার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, রোগী হয়রানি কমাতে সিদ্ধান্ত। স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন করতে প্রশাসনিক বৈঠক। কেজি পিছু দাম কম মিললেও মাছ ও সামুদ্রিক পণ্য রপ্তানিতে সাফল্য। 53 টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। ভারতীয় আম বিশ্বজনীন, দাবি মোদীর, আমদানি বন্ধ করল জাপান। আজ শুরু ভারত আমেরিকা বাণিজ্য বৈঠক।

সুপ্রভাত, এবারে রয়েছে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। বিরোধী হয়েও চুরি, সই কাণ্ডে নালিশ করা দুই বিধায়কের নাম মুখ্যমন্ত্রী জানাতে ঋতব্রত ও সন্দীপনকে তাড়িয়ে দিল তৃণমূল। আজ বিজেপি থেকে প্রতিষ্ঠিত সাংবাদিক পরিচালিকা থেকে শিক্ষাবিদ, এক নজরে রাজ্যের 35 জন নতুন মন্ত্রীর পরিচয়। অবশেষে জানা গেল ভারতে কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল, প্রতিযোগিতার 10 দিন আগে সম্প্রচারকারী চূড়ান্ত। আকাশ ছোঁয়াতে লক্ষ লক্ষ টাকা কেন গণিতের ঈশ্বর, যে দেশে গণিত শিক্ষকের আয়ের কাছে, নায়ক নায়িকাদের আয় শিশু। আমার রক্তে আছে দেশ সেবা, বাবা ছিলেন শ্রমমন্ত্রী, এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন ভূমি পিটনেকার। কোনটিও ছেদা করে খুলি, কোনোটিও দুমড়ে দেয় মেরুদণ্ড, ক্যান্সারের বিরল রূপ কতখানি ভয়াবহ। বকেয়া ডিএ থেকে পে কমিশন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠক শেষে জানালো সরকারি কর্মচারীদের সংগঠন। অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার সিআইডি, সই কাণ্ডে সোমবার তলব করা হয়েছিল ভবানী ভবনে, সময় চেয়েছেন তৃণমূল সাংসদ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপের বিরুদ্ধে 100 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ, মানহানির মামলা দায়ের করেছেন সতত্র। বাড়ি বৈধ দাবি অভিষেকের পরিবারের, পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা তৃণমূল সাংসদের বাবা মায়ের। টেলিভিশন রিয়েলিটি শোয়ের সাহায্যে কিনারা হয় বহু বছরের পুরনো খুনের মামলা, প্রকাশ্যে আসে ভয়ঙ্কর সত্য। পার্টি করব, গানও গাইব, সব একসঙ্গে হয় না, কণ্ঠ জোর আনতে নতুন কোনো পদ্ধতির ওপর নির্ভর করছেন ইমন। মেসির মূর্তি সরানো হলো ল্যাকআপ থেকে, আপাতত থাকবে পিডব্লিউডির তত্ত্বাবধানে, বিকল্প স্থান এখনও স্পষ্ট নয়। একই টেস্টে লাল বলের পাশাপাশি খেলা হতে পারে গোলাপি বলেও, জলপানের বিরতি মাঠে ঢুকতে পারেন কোচ, জানালো আইসিসি। চার বছর পরে টেনিস কোর্টে ফিরেছেন সেরিনা, ইংল্যান্ডের প্রতিযোগিতায় খেলবেন 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপের বিরুদ্ধে 100 কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ, মানহানির মামলা দায়ের করেছেন সতত্র। ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক শেষ, আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন অস্কার ব্রুজো, আইএসএল চ্যাম্পিয়ন করে বিদায় স্পেনীয় কোচের। গত বছরের পদপিষ্টির স্মৃতি টাটকা, এবার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা, জানা গেল অন্দরের খবর। মাতৃবিয়োগ অজিত কুমারের, শোকার্ত অভিনেতার বাড়িতে পৌঁছলেন তলপতি বিজয় ও তৃষ্ণা কৃষ্ণ। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে আবহাওয়ার বার্তা।

আগামী 3রা জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং এক দু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 থেকে 35 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ের সর্বোচ্চ ঘণ্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 45% পর্যন্ত হতে পারে। কৃষিতে আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব ও তার প্রতিকার। খোলা স্থানে বজ্রপাত, মানুষ ও গবাদি পশু আহত হতে পারে। প্রবল বাতাস ও শিলাবৃষ্টিতে সবজি এবং মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে। খোলা স্থানে শিলাবৃষ্টির কারণেও মানুষ ও গবাদি পশু আহত হতে পারে। তাই বজ্রপাতের বা শিলাবৃষ্টির সময় গবাদি প্রাণী ভিতরে বেঁধে রাখতে হবে এবং বাইরে খোলা জায়গার কাজ করা থেকে বিরত থাকতে হবে। বিগত দিনে বৃষ্টির ফলে জমে থাকা জল এবং বিশেষ করে নিচু জমিগুলোতে শাকসবজি বা ছোট চারাগাছের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। জল নিষ্কাশন করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবজি ক্ষেতে ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত, তবে কীটনাশক প্রয়োগ কেবল আবহাওয়া পরিষ্কার থাকলে করা উচিত। পুকুরের জল উপচে পড়া রোধ করতে পাম্পের সাহায্যে অথবা নালা কেটে অতিরিক্ত জল সরিয়ে ফেলতে হবে। বৃষ্টির জলে ভিজে যাওয়ার পরে গবাদি পশুর নিউমোনিয়ার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। যদি রোগের কোনো লক্ষণ দেখা দেয় তবে নিকটস্থ পশু হাসপাতালে যোগাযোগ করুন। পোলট্রির মেঝের খড় নিয়মিত বদল করে দিতে হবে। কোনো অবস্থাতে ভিজে খড় ব্যবহার করা যাবে না। ভিজে খড় থেকে মুরগির শরীরে অন্য প্রাণঘাতী রোগের সংক্রমণ সম্ভাবনা থাকে। জল জমে গিয়ে ঝিঙে, পটল, করলা, কার্কল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। অধিক দশের ফলে এইসব সবজির পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে। প্রয়োজনে কীটনাশক ব্যবহার করার পরামর্শ দেওয়া যায়। কোনো অবস্থাতে বৃষ্টির জল জমিতে দাঁড়াতে দেওয়া যাবে না। মেঘলা, আর্দ্র ও সিক্ত আবহাওয়া জমিতে বিভিন্ন ধরনের পোকের আক্রমণের সম্ভাবনা থাকে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শ্রোতা বন্ধুরা, সুপ্রভাত। আজকের মতো এখানে শেষ হলো। আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকের শিল্পী মহেশ রঞ্জন সোম।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ ও ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মাণ সেতু ভেঙে 6 জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার 2টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশীয় কাপ হকি লীগের গ্রুপ ম্যাচে ভারত গতকাল 4-1 গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করেছেন। অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, নিরাপত্তা সংক্রান্ত ইস্যু, সীমান্ত ব্যবস্থাপনা, উন্নত সহযোগিতা, সাংস্কৃতিক আদান প্রদান এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তাঁরা কথা বলেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য, শিক্ষা এবং শক্তিক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে উভয় পক্ষ সহমত হয়েছে। মানুষে মানুষের যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প দ্রুত শেষ করা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে বিদেশ সচিব জানান। বিদেশ সচিব বলেন, মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা প্রধানমন্ত্রী মোদী পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা স্বার্থের পরিপন্থী কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার প্রতিরোধের ওপরে গুরুত্ব আরোপ করেছে। বিদেশ সচিব বলেন, মায়ানমারের জমি ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হবে না বলে সেদেশের প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইংকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী পুরনো গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের প্রবেশদ্বার। মায়ানমার একমাত্র এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশ যার সঙ্গে ভারতের স্থলসীমা রয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় লাইংকে অভিনন্দন জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে সেদেশের নবগঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন ছোটখাটো কোনো বিষয় চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লি এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। এদিকে ভারত ওমান সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা গতকাল কার্যকর হয়েছে। 6 মাস আগে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নতুন দিল্লিতে গতকাল পীযূষ গোয়েল সাংবাদিকদের জানান, সেপা শুধুমাত্র একটি সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটি সভ্যতা নির্ভর আস্থার একটি বিবৃতি। এই চুক্তি ভারতের সঙ্গে ওমানের সম্পর্ককে এক নতুন উচ্চতা প্রদান করবে।
1: I am confident that this comprehensive agreement will add a new momentum to our ties with Oman. From day one, India will secure duty-free access on 98% of Oman's tariff lines, covering over 99% of India's exports to Oman. SEPA is a blueprint of our shared future.
0: পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও দেশে জ্বালানি, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করতে পর্যাপ্ত বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার নাগরিকদের আশ্বস্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে উপভোক্তা বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব অনুপম মিশ্র বলেন, খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে ভারত অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। দেশে খাদ্য সরবরাহের পরিস্থিতি নিয়ে শ্রী মিশ্র বলেন, চলতি ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতে খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সরকারের ১২ বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডক্টর পাত্র আরও বলেন, কেন্দ্রীয় সরকার ১২ বছর পূর্ণ করছে এবং পাশাপাশি বিজেপি এনডিএ জোট দেশের ২২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশের অগ্রগতি হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত ৮:৩০টায় সঞ্চয়িতা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার ৪ জুন রাত ৮:৩০টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় ২টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে রাজ্য সরকার। জেলা প্রশাসনের তরফে যে ৩ সদস্যের দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলাশাসক। এই দুর্ঘটনার পেছনে কোনো প্রশাসনিক প্রযুক্তিগত গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে এই দলটি। অন্যদিকে উত্তরপ্রদেশ ব্রিজ কর্পোরেশনের তরফে আরেকটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। ৩ সদস্যের এই কমিটি ব্রিজটির নকশা, কাঁচামালের মান ও সেতু নির্মাণের নিরাপত্তা বিধি সঠিকভাবে মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে। উল্লেখ্য, বেতোয়া নদীর উপর নির্মীয়মান ওই সেতু ভেঙে দিন কয়েক আগে ৬ জন প্রাণ হারান। এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় পাঞ্জাবের রামনগরে অবস্থিত জ্ঞান সাগর এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ১৪টি অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে। এই সম্পত্তিগুলির মূল্য প্রায় ১,৬০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। সিবিআই রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের শীর্ষ আধিকারিক অমিতাভ ঝুনঝুনওয়ালাকে ব্যাংক জালিয়াতি মামলায় গ্রেপ্তার করেছে। সিবিআই জানিয়েছে, তিনি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্পোরেট ফিন্যান্স, ব্যাংকিং এবং তহবিল ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ কাজকর্ম পরিচালনা করছিলেন। অভিযোগ, ঋণের অর্থের অপব্যবহারের কারণে ব্যাংকগুলিকে অন্যায্য ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে যে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ৩০০রও বেশি প্রজাতির ফুল ও বহু বিরল উদ্ভিদ রয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশীয় কাপ হকির গ্রুপ লিগ ম্যাচে ভারত ৪-১ গোলে কোরিয়াকে হারিয়ে দিয়েছে। জাপানের কাঘামিরায় ভারতের পক্ষে অধিনায়ক কেতন খুশওয়া ২টি, হরিন্দর সিং, শাহরুখ আলী ১টি করে গোল করেন। এই জয়ের ফলে গ্রুপ লিগে ভারত এখনও পর্যন্ত ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। বুধবার ভারত পরবর্তী ম্যাচে চীনা তাইপের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন আউং লাং দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতু ভেঙে ৬ জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ২টি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কমাতে সম্মত হয়েছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গতকাল 2026-27 অর্থ বছরের জন্য পুর নিগমের বাজেট অধিবেশনে 975,91,00,000 টাকার বাজেট পেশ করেছেন। পাঁচ বছর মেয়াদের চলতি পুর নিগমের পরিচালক কমিটির এটাই হল শেষ বাজেট অধিবেশন। মেয়র সাংবাদিকদের জানান, বাজেটে নতুন কোনো কর আরোপের প্রস্তাব নেই, তবে বাজেটে সামগ্রিক ঘাটতি রয়েছে 97,67,00,000 টাকা। তিনি বলেন, পুর নিগমের ইতিহাসে এই প্রথম ই বাজেট পেশ করা হয়। মেয়র শ্রী মজুমদার জানান, আগরতলা শহরকে একটি আধুনিক ও নাগরিক স্বাচ্ছন্দ্যময় করে তোলার উদ্দেশ্য নিয়ে কাজ করছে পুর নিগম। এই উদ্দেশ্যে বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলার রামশিয়া গ্রামে দেশব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন। এই কর্মসূচিটি এক মাস ধরে চালু থাকবে। এর লক্ষ্য হল কৃষি জমি রক্ষা করা এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, ক্ষেত বাঁচাও অভিযানের উদ্দেশ্য হল মাটি ও কৃষি জমি রক্ষা করা। তিনি কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ দেশব্যাপী শুরু হওয়া ক্ষেত বাঁচাও অভিযানের অংশ হিসেবে কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে অন্তত 25% জমিতে প্রাকৃতিক চাষাবাদ করার আহ্বান জানিয়েছেন। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক এলাকায় 3,12,00,000 টাকা ব্যয়ে নির্মিত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ ক্রাম ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের বিভিন্ন সরকারি সুবিধা ও কৃষিযন্ত্র সরবরাহের ফলে রাজ্যে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। কৃষি জমি খালি না রেখে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে উৎপাদন বৃদ্ধি করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশন গতকাল 10টি রাজ্য থেকে রাজ্যসভার 24টি আসনের দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু ও উড়িষ্যায় একটি করে রাজ্যসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। গতকাল থেকে 8 জুন দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল 11 জুন। আগামী 18 জুন ভোট গ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, তাঁত শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দপ্তর পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। গতকাল হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর উদ্যোগে আমবাসা পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক জেলাভিত্তিক পরামর্শমূলক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে জেলার অন্তর্গত বিভিন্ন ক্লাস্টারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন বিষয় মন্ত্রী ও আধিকারিকদের সামনে তুলে ধরেন। জাতীয় প্রাণীরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুরা রোগ প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির অষ্টম পর্যায়ে গতকাল শুরু হয়েছে। উষাবাজার ভেটেরিনারি ডিসপেন্সারির অধীন দীঘালিয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, প্রাণীপালকদের আর্থসামাজিক অবস্থার উন্নতিতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত টিকাকরণ কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। এই রোগ প্রতিরোধে নিয়মিত টিকাকরণ করার জন্য তিনি প্রাণীপালকদের প্রতি আহ্বান জানান। ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের অধীন স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রীর ক্রেতা বিক্রেতাদের নিয়ে এক কার্যক্রম গতকাল কৈলাসহরের জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক সাগর শোভন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা মত বিনিময় ছাড়াও স্বসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শিত হয়। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের শচীন দেববর্মন কলাক্ষেত্রে গতকাল গ্রামীণ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা 2026 বিধির উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাশদত্ত। কর্মশালায় বর্জ্য সংগ্রহ এবং তার পুনর্ব্যবহারযোগ্য করার বিষয়ে উপস্থিত সকলকে প্রশিক্ষণ প্রদান করেন বিশেষজ্ঞরা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা উমাকান্ত স্কুল প্রাঙ্গণে গতকাল বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় আসাম রাইফেলস, এনডিআরএফ, টিএসআর, এসডিআরএফ, ওএনজিসি, গেল, সিভিল ডিফেন্স, দমকল, আগরতলা পুর নিগম সহ বেশ কিছু সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে।

আকাশবাণী আগরতলা, কপ্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। পিএম স্বনিধি তাংবতাং মিয়া বিশিত পুঙ্খা আবনরগৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তাংবতাং নবলাই শাখা অব লামা রুকুঙ্গ বানিয়া থাংনাই রকনি লাংমাব স্লাই মুংতুবুখা বরকন রাং থং সুকজাকাই বাই থং সুকজাক নানি সেব বাংরেখা হদালামনি কক মুং কাইসাব মন্ত্রীবক্রক শাখা অ তাংবতাং পৈতু বরমতাই ফানবাং রমানি মারি নই সাই নই চিবিশিনি সিমি তাবুক শাক জরা বেবাগৈ খক সা রাজাক চিনই রাসাই রাংনি লাকাই বাকজাখা তাই খরক স্নিচি বা রাসাই হাই সেব নাহার নাই রকনো আবনি সেব মানখা বতাই বসাকা অ তাংবতাং ডিজিটেল নাহার লাইমুং রিলাইমুং খুরজাজাক থতক হামক্রাই ইংখা তাই হাপাং অ তাংবতাংনি জরা নই সাই থাম চিবিশিনি মার্চ তাল জরা ফলক দুই রেখা হোকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া মধ্যপ্রদেশ নি রাইসেন হাঙ্কর রামসিয়া কামি হাকতর গনাঙ্গই খেত বাচাও অভিযান সামংবতাং নো চেঙ্গেরেখা অ সামংবতাং তালছারমই চলিওয়ানো আবনি নাহার মুং অংখা হোকবার থাই খাতিনাতেই হোকবার খ্লাইনাই রকনি বিশিঙ্গ শৈশিলামনি রায়দাতেই হোকবার খ্লাইনানি খা বাসারনা পান্দা হোকবার খ্লাইনাই রকনি বখা কক নারগনানি থাঙ্গই মোচাং চৌহান ছাকা খেত বাচাও অভিযানী নাহার মুং অংখা হাতেই হোকবারনি থাই খাতি নারেকনা ব হোকবার খ্লাইনাই রকন রসায়নিক ফাস সামং নাংমানি হলিরেনানি কবকমুং নারেখা হোকবার রং নগিউং হোকবার জেরে নাইগ্রং পরিষদ হোকবার শৈশিলাম কেন্দ্র তেই চংজাক লুকু আদংরক ও আওয়াইমুং সাবংবতাঙ্গ মানজাগানো ভারতে বাংলাদেশ অ তালনি চার সালমারি নিসিমি সিসা সালমারি জরা দিল্লি কেতালো ডিজি বেরেমনি আড়ি আমচাই রেগজা ককলাম সালাইয়ানো বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্ডার গার্ড বাংলাদেশনি বিশিং অ ককলাম সালাইমাব বসু গনাং বেড়া রায়দাক রিখে হাপা রায়দাক রিখে মানেই রহরমানো খবৈ আড়ি আমচাইয় জুদা জুদা রায়দাক রি সামং মোথাকানতই ককলাম হঙ্গানো চংবাড়ি কমিশন মিয়া কাইচি হাস্তিনি রাজ্যসভানী কাইনৈ চিব্রী আচুকথাইনি চংবাড়িনী ককমুং সাকলাইখা মহারাষ্ট্র তামিলনাড়ুতে উড়িষাও কাইসাকলাই রাজ্যসভা আচুকথাইনি চংফির মুংনি ককমুং ব সাকলাইজাখা মিয়ানিসিমি জুন চার সালমারি দিবর দাম থাম জরা চংবাড়ি বলাই জমা রেবুই মানবায়ানো চংবাড়ি বলাই রসায়ন হারমানি পাইথাক সাল জুন চিসার সালমারি অ তালনি চিসার সালমারি বুটলেখা জাগানো তে আসাক জাগানো আগরতলা পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার মিয়া নৈ সাই নৈ চিদক নৈ চিসনি রাং বিশিনি বাকি পুরনাইখ্রাইনি বাজেট অধিবেশন খক চুকুরাজ নি চিবা রুজাক চুকু চিসা রাসাই নৈ সাই রাংনি বাজেট পেশ খ্লাইকা বিশিক বাজরানি তাকলাইনি পুরনাইখ্রাইনি নাইকলনাই কমিটিনি অবন অংখা পাইথাক বাজেট অধিবেশন পুরনাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার ককতুমা থুমনাই রকন শাখা বাজেট ও মূংসা কতাল অলনি ককসাব করে বর্ষাকা পুরনাইখ্রাইনি লাইবুমাও তাবুক ন পুইলা ই বাজেট পেশ ক্লাইজাখা মেয়র মুস্তাং মজুমদার আগরতলা আউলিন কতালতে লুকু হামক্রাই রেগজা ক্লাই তিসানা নাহারৈ সামুংতাঙ্গই টঙ্গানো তে পুরনাইখ্রাইনি শাখা অ নাহার মুংনতেই নো বাজেট কিচাসক নাংকুমানি ককসাব তনিজাখা ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশননি বিশিঙ্গ বাই থাংসুকজাক বদল রকনি স্নামজাক মানৈ পাই ফাল খ্লাইনাই রকনতিয়ৈ পান্দা কাইসা সংসাজাখা মিয়া কয়লা শহরনি হাঙ্ক নাইকলফাংনি হাবানগ আরো মানজাখা উনকোটি হাঙ্ক নাইকলফাং মেগা জৈন ইয়াকবার আহাঙ্ক নাইকলফাং সাগর সুমন দেবনাথ আকসং পান্দাব ককলাম সালাইমানো কারিব বাই থাংসুকজাক বদলনি স্নামজাক মানৈর ফুনুকজাখা সিপাহীজলা হাঙ্কর বিশ্রামগঞ্জনি শচীন দেববর্মন কলাক্ষেত্রব মিয়া গ্রামীণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নৈ সাই নৈ চিদক রায়দানতৈ সালসানি প্রংমং সামংবতাং সংসাজাখা প্রংমং পান্দান চেঙ্গেরিখা সিপাহীজলা জেলা পরিষদনি কাজকুজক সুপ্রিয়া দাস দত্ত সদরবকাক্সে নাইকলফাংনি চেতনবাই আগরতলা উমাকান্ত রংনফ্লাব মিয়া আকাবিকা দেরামুং কাসুমুং মহরা সংসাজাখা ও মহারাও আসাম রাইফেলস এনডিআরএফ টিএসআর এসডিআরএফ ওএনজিসি গেইল সিভিল ডিফেন্স হরবুথানাই বেদেক আগরতলা পুরনাইখ্রাইন খবৈ কিচাসক হাপাংনি নাইখুংনি সেবুগ্রক আরো মানজাখা বসকাং লুকু লেখামুংনি তিয়ার ওংমানর গৈমিয়া আগরতলানি হাপাংনি নারুয়াই টংথাইনগ সালথামনি লয়খ্লাইমুং শিবিরন চেঙ্গে রোজাখা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাংনি চেতনবাই নুখুংনি মুংরামতাই টংথাইনক রোগজাক লুকু লেখামুংনি বেসেপনতেইন লয়খ্লাই রোজাখা লয়খ্লাইমং শিবির লুকু লেখামং রায়দা ককথুম থুমানি রায়দাতে আরো থাঙ্গই দারা গনাং সামং খ্লাইথানি

এক রেখে কক থুমরমানিতে কাহামকে সামং খাইনে নেবাগৈ সবাই শুক্রবুই ককলাম সালাই জাখা তাবুক নবাতিবানী ককতমা বস্কাং দাম নই চিব্রীয় হাস্তিনি জ তহাং কর ফেরাঙ্ক গৈ বাতৈ ওই মানুহনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি তুংবারি সাকাও 33 ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনিব তঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 2.1 ডিগ্রি সেলসিয়াস ককব্রক পাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রিজিবাও।

পর্যায়ক্রমে এতক্ষণ সংবাদ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কৈলাসহর। এখন প্রথমে দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, এরপরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

পর্যায়ক্রমে এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ এবং এর পরে শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠানমালা এবারে রয়েছে বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী অনুরাধা পডওয়াল।

আধুনিক গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন অনুরাধা পড়োয়াল এবং কুমার শানুর কণ্ঠে আধুনিক গান আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে, এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ।

0: নমস্কার, সুরের ভেলা। নমস্কার,
1: বলছি হিমাচল প্রদেশ সিমলা।
0: হুম হুম, কেমন আছেন?
1: বল। ভালো। আর গান হ্যাঁ, কফি হাউস হাউসের
0: আড্ডাটা। হুম,
1: মনাডে কি আওয়াজ মে?
0: হ্যাঁ
1: জি জি জি, শোনা দিজিয়েগা। ধন্যবাদ।
0: হ্যাঁ শুনিয়ে দেব।
1: ওকে,
0: ভালো থাকবেন। চলে এসছে আপনার গান। নমস্কার।
1: জি জি নমস্কার।

0: নমস্কার সুরের ভাই।
1: নমস্কার দিদি, আমি রাবি চাচাতে বলছি। একটা গান শুনে যাবে, শুধু নাম হয়েছে বাহাদুর, গানের লাইন হয়েছে তিনদিন আরে অকনো অপন রাজা তোমার এই গান গান শুনবে।
0: গানের লাইন খানি আবার বলুন।
1: চিনলেন আরে অকনো সপন রাজা হবো তোমার এই গান গান আর কি।
0: চিনলেন আরে এখনো
1: তুমি নাম হচ্ছে বাহাদুর।
0: গানের লাইন খানি আবার বলুন।
1: চিনলেন আরে অকনো সপন তোমার চিনলেন আরে অকনো সপন রাজা হবো তোমার এই গান খানি।
0: দেখছি আমাদের সংগ্রহে আছে কিনা।
1: দেখি না
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভালো,
1: নমস্কার।
0: সুরের ভালো থেকে বলছি, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি বিলোনিয়া উত্তর ছাড়া সীমান্ত থেকে বিশ্বদীপ পান।
0: কেমন আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, খুবই ভালো আছি, আর অনেক দিন চেষ্টা করার পরে আজকে লাইন পেলাম, খুবই ভালো লাগছে।
0: ঠিক আছে, ভালো থেকো। আর বলুন পছন্দের গান।
1: আমি আজকে সাথী ছায়াছবি থেকে একটি গান শুনতে চাই, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার। আর শুনছেন, সবাইকে নিয়ে শুনতে চাই, শুনছেন আমার বন্ধু অবিনাশ তেলি, আশুতোষ দেবনাথ দাদা, সঙ্গীতা বদিমণি, দুলটি দিদি ভাই, সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন, অনেক ভালো লাগবে।
0: চলে এলো আপনার গান, ভালো থাকবেন আর সবাইকে নিয়ে শুনবেন। রাখছি, নমস্কার।
1: নমস্কার, নমস্কার।

0: নমস্কার, সুরের ভালো।
1: নমস্কার দিদি। আমি আশুতোষ দত্তনাথ চণ্ডীপুর কৈলাস থেকে বলছি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আপনি ভালো আছেন?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন পছন্দের
1: কথা। দিদি আজকে আমাকে রবি ঠাকুরের একখানি গান শুনে দিন।
0: কোন
1: রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে, অ্যালবামের নাম হচ্ছে সবার রবি ঠাকুর পথ, সেই অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। গানটা হচ্ছে আমার এই পথ চাওয়াতে আনন্দ। অনেক শিল্পী গেয়েছেন গানটি, তো আমাকে যদি শ্রীকান্ত আচার্য দাদার কণ্ঠে শুনিয়ে দেন তাহলে খুব ভালো লাগবে।
0: শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।
1: হ্যাঁ, আর গানটির রূপ সুর রবি ঠাকুর দিয়েছেন। নিরঞ্জন গোস্বামী মহাশয়, রামজি চক্রবর্তী মহাশয়, জহর দাদা আর সুনীল শর্মা ভাই, বুলটি ভুন, বরুণ সূত্রধর, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভাল্লা।
1: হ্যাঁ নমস্কার দিদি, আমি লালন ভরামি বলছি, গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে। দিদি আমাকে গান শোনাবেন হৈমন্ত শুক্লার কণ্ঠে, আমার বলার কিছু ছিল না।
0: হৈমন্ত শুক্লার কণ্ঠে,
1: হ্যাঁ। আর এই গানটা যাদের কিনে শুনবো, বাদল খটিয়াল, রবীন মান্না, অসিত হাইত, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস এবং এই মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের কিনে। নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: হ্যাঁ হয়ে যাবে, ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
1: হ্যাঁ ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আর আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সাথে।
0: হ্যাঁ
1: অসিত সাহেব বলছি হাওড়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি।
1: আমাকে কোন হবে তিন মুক্তি ছবি গান হবে?
0: হ্যাঁ হবে, কোন গান বলুন?
1: গানটা হচ্ছে চুরি ছাড়া কাজ নেই।
0: হ্যালো,
1: চুরি ছাড়া কাজ নেই, আশা বুঝলে রাহুল দেব বর্মা তিন মুক্তি ছবি।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, শুনতে থাকবেন।
1: ঠিক আছে, ভালো থাকবেন,
0: আবার ফোন করবেন। হ্যাঁ নমস্কার।
1: ঠিক আছে।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ভালিয়া,
0: হ্যাঁ নমস্কার,
1: কেমন আছেন?
0: এই মধু মাছ, জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠালের মাছের এক পৃথিবী শুভেচ্ছা গ্রহণ করুন পারমিতা দি।
1: আপনাকে
0: খুব ভালো লাগছে আজকে ফোনটা পেয়ে, অনেক অনেকটাই ট্রাই করছিলাম, তো ট্রাই করতে করতে অবশেষে অবশ্যই ধরা দিল ফোনটা, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে একটা গান শুনতে চাই।
1: বলুন।
0: আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে, এরকম একটা রবীন্দ্রনাথের, মানে রবীন্দ্রসঙ্গীত আছে, এটা কি শোনা যাবে?
1: হ্যাঁ যাবে, শুভমিতা
0: হ্যাঁ, এই গানটি শুনতে চাইছি যাদের নিয়ে, বিশেষ করে আমার খুব খুব ভালো বন্ধু প্রেমজিৎ বাবু আছেন ব্যাঙ্গালোর থেকে, আছেন মিঠুন চক্রবর্তী, ছোট ভাই দেবজিৎ দাস, ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর আমাদের খুব ভালো শ্রোতা সজল মালাকার মহাশয়, কার্তিক দা আছেন, তারপর এ মুহূর্তে যারা যারা রেডিওর পাশে শুনছেন সবার জন্য রইল। আর একটা কথা বলি পারমিতা দি, আপনি খুব সুন্দর পরিচালনা করছেন, পারফেক্ট।
1: ঠিক আছে, ধন্যবাদ। আম কাঁঠাল খাওয়া হয়েছে?
0: হ্যালো, হ্যাঁ
1: আম কাঁঠাল খাওয়া হয়েছে?
0: এই রে, আর এটা কি আর বলার অপেক্ষা রাখে, কালকে তো একটা গাছ থেকে পেড়ে একেবারে মানে পুরোপুরি পেকে গেছিল, মানে এত উপরে ছিল কাঁঠাল কাঁঠালটা, তো কি কি হলো, তো আমার ঘরের সবাই বলছেন যে না তুমি এত উপরে উঠবে না, তো আমি আর রিস্ক নেইনি, ওই একটা কোটা দিয়ে
1: এলাম আর
0: একেবারে ভট্টা করে কাঁঠালটা একবারে ফেটে গেল, মানে এত সুস্বাদু কি বলবো পারমিতা দি। আর নিমন্ত্রণ রইল, একবার আসুন কাঁঠাল, কাঁঠাল খাবেন, তো অর্ধেকটা মানে বীজ হয়ে গেছে, মানে ঠিকঠাক মানে ইয়ে হয়নি, আর অর্ধেকটা মানে পুরোপুরি মানে নিট এন্ড ক্লিন ছিল, মানে পুরোপুরি ভালো ছিল। আর আম, আম একটা গাছে আম এসেছিল, তো যদিও অতটা আম এবার হয়নি, তো একটা পর্যায়ে আমরা খেয়েছি,
1: এবারে আমটা কম, খুব কম, আমাদের এদিকেও একদম কম,
0: একদম কম, আম তবুও অনেকটা হয়েছিল, যাই হোক, কিন্তু আমটা এত সুস্বাদু পারমিতা দি, আমাদের
1: সুস্বাদু আম খেয়ে সুস্বাদু গান শুনুন,
0: একটা ব্যাপার মানে আমের মধ্যে মানে ওই পোকা, যে পোকাটা থাকে, তো আমার বউ বলছে পোকা খাবে না, না পোকা দিয়ে দাও আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই, পোকা খেলে সাঁতার শেখা যায়, তো উনি বলেন আরে তুমি যে সাঁতারে একেবারে কি অলিম্পিককে সোনা আনতে পারবে, আর তোমাকে আবার সাঁতার শিখতে হবে নাকি?
1: আপনার গান প্রায় শেষের পথে,
0: ছোট্টবেলায় বলা হতো যে আমের ও খেলে সাঁতার শেখা হয়, আর সত্যি তাই, আমি সাঁতারে আমাকে আমার আমার সাথে অনেকে সাঁতার কাটতে।
1: আচ্ছা, আপনার সাথে কথা বলতে বলতে আপনার গানও শেষ হয়ে গেল।
2: নমস্কার দিদি ভাই। অনেক কষ্ট করে পেয়ে গেলাম দাদি ভাই।
1: অনেক কষ্টের পর অনেক ভালো লাগলো ফোনটা পেয়ে, তাই না? তাই তো
2: দিদি ভাই, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, ভালো আছেন?
2: আমি খুব ভালো আছি।
1: আপনি তো সব সময়ই ভালো থাকেন।
2: সত্যি দিদি ভাই, আমি ভীষণ ভালো। আমি কৈলাসহরের সব অনুষ্ঠান শুনি করে বসে বসে, আর ভীষণ ভালো আছি দিদি ভাই আমি।
1: ঠিক আছে, আপনার কথা শুনলে আমার মনটা খুব ভরে যায়।

0: আমরা
1: চেষ্টা করে যাচ্ছি আপনাদের ভালো অনুষ্ঠান দেওয়ার।
0: সব ভাইকে নিয়ে শুনবো দিদিভাই, আপনিও শুনবেন।

0: নমস্কার দিদিভাই।
1: নমস্কার, শরীর ভালো?
0: আমি সবিতা দেব না চান্দি পুত্র বলছি।
1: বলুন।
0: দিদিভাই ভালো আছে?
1: হ্যাঁ ভালো আছি, বলুন কোন গান শুনবেন?
0: তো দিদিভাই আজকে আমাকে মান্নাদের কণ্ঠে একখানি আধুনিক গান শুনিয়ে দিন,
1: কোন গান?
0: ওখানে এত সুন্দরী হলো।
1: গানের লাইন খানি আবার বলুন।
0: ও কেন এত সুন্দরী হলো?
1: মান্নাদের কণ্ঠে?
0: হ্যাঁ পাওয়া গেছে দিদিভাই,
1: হ্যাঁ হ্যাঁ পাওয়া গেছে।
0: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি সাউথ ত্রিপুরার জোলাবাড়ি থেকে বলছি।
0: কে বলছেন?
1: সুমন মহুরি, সাউথ ত্রিপুরা জোলাবাড়ি থেকে।
0: সুমন মহুরি,
1: হ্যাঁ,
0: আমাদের অনুষ্ঠানে আজ প্রথম ফোন করেছেন আপনি।
1: আজকে প্রথম লাইনটা পাওয়া যায় না, অনেকক্ষণ ধরে বিজি বিজি দেখাচ্ছে, অনেকবার ট্রাই করতে করতে লাস্ট এখন পেয়ে গেলাম।
0: আজ প্রথমবারের মতো পেয়ে গেলেন না?
1: আজকে প্রথমবার ফোন করলাম।
0: অনুষ্ঠানে স্বাগত আপনাকে। আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন আপনি?
1: না, আজকে নিয়মিত শুনি না, আজকে থেকে শুনবো আর কি। আমার বন্ধু আপনাদের যে স্টেশনের নাম্বার দিয়েছে, বলছে যে গানের অনুষ্ঠান চলছে, ফোন করলে করতে পারে, তাই
0: ঠিক আছে, শুনবেন,
1: চেষ্টা
0: ভালো
1: করছি।
0: লাগবে। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক স্বাগত আপনাকে। বলুন, কোন গান শুনবেন আজ?
1: আমি একটা গান শুনতে চাই, চিরদিনে তুমি যে আমার, ওই গানটা। হ্যাঁ, চিরদিনে তুমি যে আমার, ওই গানটা আর কি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর যাদের নিয়ে এই গানটা শুনবো তাদের তাদের নাম বলতে পারি ম্যাডাম?
0: হ্যাঁ, বলুন বলুন।
1: বিলোনিয়া থেকে বিশ্বজিৎ, বিশ্বজিৎ পাল, ধর্মনগর থেকে বুল্টি দাস, আর শান্তিবাজার থেকে অংশ, আর বাকি সমস্ত শ্রোতাদের নিয়ে শুনবো, আর আপনিও শুনবেন।
0: ঠিক আছে, ফোন করবেন, ভালো থাকবেন, নমস্কার।
1: ধন্যবাদ ম্যাডাম।

0: হ্যালো,
1: সুরের ভেলা থেকে বলছি,
0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার নেবেন?
1: হ্যাঁ, কেমন আছেন?
0: আছি ম্যাডাম, বেশ ভালোই আছি, আর আশা করি আপনারা সবাই ভালো আছেন।
1: হুম হুম আমরা সবাই ভালো আছি।
0: হ্যাঁ, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। প্রথম থেকে সে ট্রাই করছি, কিন্তু শ্রোতা বন্ধুদের অনেক ব্যস্ততা দেখছি, অনেক শ্রোতা বন্ধুরাই চেষ্টা করছেন, তাই ফোনের লাইনটা পেতে খুবই নাজেহাল পড়ে হয়ে পড়েছি।
1: নতুন নতুন শ্রোতা বন্ধু আসছেন আমাদের অনুষ্ঠানে, ভালো লাগছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বলুন, কি গান
0: তো
1: শোনাবো আজ?
0: ম্যাডাম, আজকে একটি গান শুনতে চাচ্ছি, এই সুজন সখী।

0: ইন্দ্রাণী সেনের কণ্ঠে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে, হবে কি সেই গানটি?
1: হ্যাঁ হ্যাঁ হবে।
0: সুজন সখী,
1: কে বলে পাগল সে যেন কোথায়?
0: হ্যাঁ, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে, কত দূরে মন কেন এত কথা বলে,
1: কার
0: গানটি
1: কণ্ঠে?
0: হবে ম্যাডাম?
1: ইন্দ্রাণী সেনের কণ্ঠে না?
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ
0: গানটি হবে?
1: হবে। ইন্দ্রাণী সেনের কণ্ঠে
0: ও
1: শুনবেন?
0: হ্যাঁ, সেনের কণ্ঠে না, মানে নেটওয়ার্কে একটু প্রবলেমই, আপনার
1: হ্যাঁ হ্যাঁ
0: কথা
1: হ্যাঁ
0: স্পষ্ট শুনতে
1: হ্যাঁ
0: পাচ্ছিলাম
1: আপনার
0: না
1: কথা
0: প্রায়।
1: আমি কেটে কেটে
0: তো ঠিক আছে,
1: শুনছি।
0: সেই গানটি শুনিয়ে দিবেন, সেই গানটি শুনিয়ে দিবেন। আর গান তো শুনবো,
1: চলে এলো আপনার
0: আপনাকে
1: গান।
0: নিয়ে শুনবো, তারপর রয়েছেন আমাদের আশুতোষ বাবু, রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, রয়েছেন বরুণ সূত্রধর, ভন সঙ্গীতা দেবনাথ, ভন বুল্টি দাস, সবাইকে নিয়ে শুনতে চাচ্ছি সেই গানটি। তো ঠিক আছে ম্যাডাম,
1: ভালো
0: আপনার কথা
1: থাকবেন।
0: শুনতে পাচ্ছি না, ঠিক আছে, ভালো
1: হ্যাঁ
0: থাকুন
1: হ্যাঁ
0: আপনারা
1: নমস্কার।
0: সবাই। হ্যাঁ রাখছি, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা,
1: নমস্কার মাতাজি।
0: কেমন আছেন?
1: আছি আছি, মোটামুটি আছি, আছি, ঈশ্বর আছেন।
0: ঠিক আছে।
1: আপনাদের আপনাদের স্নেহাশিসে আছি।

0: ঈশ্বরের ঈশ্বরের আশীর্বাদ, আমাদের আশীর্বাদ আছে, আর ঈশ্বরের আশীর্বাদের কারণে আপনি ভালো আছেন, সুস্থ আছেন।
1: সকল শ্রোতাদের আন্তরিকতায় আছি। আজকে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। গাছি আছি মালা বিরহের বেলা আকাশ কুসুম চরণে, গাছি আছি মালা বিরহের বেলা আকাশ কুসুম চরণে। এখান তো আসেনি,
0: হ্যাঁ হ্যাঁ দেখছি।
1: হ্যাঁ তো সব তারাই শুনবেন
0: রবীন্দ্রসঙ্গীত না, গাঁথি আছে মালা। হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ
0: গানের লাইন খানি আবার বলুন তো। গাঁথি আছে মালা,
1: গাঁথি আছে মালা বিরহেরি বেলা আকাশ কুসুম চয়নে, আকাশ কুসুম চয়নে, গাঁথি আছি মালা বিরহেরি বেলা আকাশ কুসুম চয়নে।
0: কোন রবীন্দ্রসঙ্গীতটা আমি আমাদের সংগ্রহে পাচ্ছি না, তো
1: হ্যাঁ
0: মনে মনে গাঁথা মালা এরকম আছে গান। হ্যালো,
1: পাওয়া যায় নাই?
0: হ্যাঁ এরকম গান আমি পাচ্ছি না আমাদের সংগ্রহে, আমি পেয়েছি
1: আচ্ছা
0: মনে
1: তাহলে
0: মনে
1: আরেকটা
0: গাঁথা মালা
1: তাহলে আরেকটা
0: এরকম।
1: বলে আরেকটা বলি আরেকটা
0: হ্যাঁ
1: বলি
0: বলুন বলুন।
1: হ্যাঁ আমার মাথা মতো করে দাও হে প্রভু তোমার চরণ ধুরাল ধুলারি
0: আমার মাথা
1: বলে,
0: নত করে দাও হে প্রভু।
1: হ্যাঁ আমার মাথা নত করে দাও হে প্রভু,
0: হুম হুম
1: মাথা নত করে দাও হে প্রভু আমার চরণ ধুলার।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পাঠিয়ে দিচ্ছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: শুনুন।
1: ভালো থাকবেন,
0: আপনি ভালো থাকবেন, নমস্কার।
1: নমস্কার।

সুরের ভেলা আজ এ পর্যন্তই আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। বেলা 12:05 রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি 12:30, বেলা 1:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে ছায়াকৃতি, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। বাংলা আধুনিক গান 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্র থেকে মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। লোকগীতি শুনতে পাবেন 2:15, 2:30 বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্র থেকে পর্যায়ক্রমে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 3:05 এবং এরপরে বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে 4:20 দিল্লি কেন্দ্র থেকে এমপ্লয়মেন্ট নিউজ রিলে করে শোনানো হবে এবং এরপরেই আবারও বিবিধ ভারতী রিলে করে শোনানো হবে। অনুষ্ঠান পরিচিতি সন্ধে 5:55, সন্ধে 6:00 ঘোর গৃহস্থির আসর, 6:30 কিষাণবাণী অনুষ্ঠান, 7:00 কর্পোরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে আগরতলা কেন্দ্র থেকে কর্পোরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েস মিল অনুষ্ঠান গীত বাহার, 9:00 দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন 9:15, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান রিলে করে, দুঃখিত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার নৈশকালীন বিজ্ঞপ্তি এবং সেই সাথে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান শুনছেন 103.2 MHz এবং নিউজ অন AIRAP। পরবর্তী ঘোষণা একটু পরে শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

এই গানখানির সাথে শেষ হলো আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কুইডা শহর। এবারে শুনুন ন্যাচুরাল গীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

এটা হলো দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। শুরু হচ্ছে বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। ছায়াগীতিতে আজ শুনুন অমর কণ্টক ছবি থেকে প্রথম শিল্পী আশা ভোঁসলে।

শোনো মতি বিবি, হাজার ঠুংরি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরবো।

সুরদার সুর ভিড়ে নকল সুখে সুরের সুর ভিড়ে নকল সুখে যেন আজ মন।

এতক্ষণ শুনলেন পরিমল ভট্টাচার্য এবং রূপরেখা ব্যানার বন্দ্যোপাধ্যায়ের সমবেত কণ্ঠে। শুনছেন অমর কণ্ঠক ছবির গান, এবারের শিল্পী আশা ভোঁসলে।

আশা ভোঁসলের গাওয়া অমরকণ্টক ছবির এই গানখানির সাথে শেষ হলো আজকের বাংলা ছয় ছবির গানের অনুষ্ঠানে ছায়াগীতি আকাশবাণী কুইল শহর। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এ এক শক্তিশালী মাধ্যম। আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা, অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 5 নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করেন। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট বিচারপতি সংখ্যা সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন। এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতির সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়। এই 5 বিচারপতির নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা বেড়ে হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 উল্লেখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 180 দিনের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 14 দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হতো। এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পের হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাশাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়েও দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম, পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ এবং পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিদেশমন্ত্রী আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যেকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলিতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। ভারত সফররত মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হ্লাইং আজ মুম্বাইয়ে পৌঁছেছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাঁকে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ইউ মিন অং হ্লাইং আজ মুম্বাইয়ে ব্যবসায়িক এবং শিল্প মহলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন। তাঁর সম্মানে আজ সন্ধ্যায় লোকভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ উপস্থিত থাকবেন। রিলায়েন্স কমিউনিকেশন গ্রুপের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর মুম্বাইয়ের আর্থার রোড জেলে আটক রয়েছেন। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের একটি আদালত তাকে গ্রেপ্তারের অনুমতি দেয়। সিবিআই এর অভিযোগ, তার নির্দেশে ব্যাংক ঋণের অর্থের অপব্যবহার করা হয়েছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মামলাটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 1,200 কোটি টাকার টার্ম লোন, ব্যাংক অফ মহারাষ্ট্রের 500 কোটি টাকার লেটার অফ ক্রেডিট

0: এবং সিন্ডিকেট ব্যাংকের 350 কোটি টাকার ঋণ সুবিধার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে, মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রে স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাইয়ের জন্য উত্তরপত্র পিছু 100 টাকা এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য প্রতি প্রশ্নে 25 টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদন প্রক্রিয়ার ধাপগুলি সঠিকভাবে বুঝতে এবং নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে বিস্তারিত দিশানির্দেশ পেতে পরীক্ষার্থীদের টিউটোরিয়াল ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখার পরামর্শ দিয়েছে সিবিএসই। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা ক্ষমতায়নের এক শক্তিশালী মাধ্যম, এটি মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে। নতুন দিল্লিতে আজ বৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আদিবাসী উপভোক্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সমাজের সব স্তরের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত অগ্রগতি নিশ্চিত হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। সরকারের বিভিন্ন বৃত্তি প্রকল্প উচ্চশিক্ষার সুযোগ ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতে প্রতিভার কোনো অভাব নেই, প্রতিভাকে চিহ্নিত করা এবং বিকাশের জন্য উপযুক্ত মঞ্চ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: যুবা হামারি রাষ্ট্র কি শক্তি, আশা ও উজ্জ্বল ভবিষ্যৎ কি প্রতীক হ্যাঁ। মেরি সভি যুবাও, বিশেষকর জনজাতীয় সমুদায় কে যুবাও সে অনুরোধ হে কি উনে আপনি জড়ো ওর আপনি লোগোঁ কো নহি ভুলনা চাহিয়ে। যুবা শক্তি বিরাসত পর গর্ব করতে হুয়ে আধুনিক শিক্ষা ও টেকনিকো কে বল পর আগে বড়ে তব সশক্ত সমৃদ্ধ ও আত্মনির্ভর ভারত কা নির্মাণ হোগা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেক বিজেপি কার্যালয়ে আজ এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটবানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন, তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর গেছেন, সেখান থেকে ফিরে সন্ধ্যায় বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের তত্ত্বর বণ্টন নিয়ে আলোচনা হবে। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেলেঙ্গানা রাজ্যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তেলেঙ্গানা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণবন্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির অধিকারী। তেলেঙ্গানা রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে মার্কিন মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তাতে উত্তেজনা প্রশমনের আশা জাগলেও নতুন করে চুক্তি লঙ্ঘনের ঘটনায় এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। লেবাননের আধিকারিকরা জানিয়েছেন, হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা বন্ধ রাখবে এবং বিনিময়ে ইসরায়েল হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা স্থগিত রাখবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। বহু কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতি মামলায় গ্রেপ্তার রিলায়েন্স কমিউনিকেশনের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অমিতাভ ঝুনঝুনওয়ালা। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, সচেতন ও সক্ষম করে তোলে, ক্ষমতায়নের এই এক শক্তিশালী মাধ্যম, আদিবাসী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখন এই পর্যন্তই, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে শুনুন বাংলা আধুনিক গান প্রথম শিল্পী শাম্পা কুণ্ডু।

এতক্ষণ শুনলেন শিলাজিৎ এবং লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারের গানখানি শুনুন সমবেত কণ্ঠে শ্রীকান্ত আচার্য ও ইন্দ্রনীল সান্যাল।

0: কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে মাধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: Good afternoon. This is

0: আয়েশা সরকারের গাওয়াই গান গানের সাথে শেষ হলো আজকের এই লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈল শাহর। কিছুক্ষণের মধ্যে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে।
1: আপ সুন রহে হ্যায় বিবিধ ভারতী, দেশ কি সুরিলি ধড়কন।
2: 2 জুন সখি সহেলি কে আঙ্গন মে সজেগি খুশিও কি রঙ্গোলি, হাসি কি খনক, যাদো কি মহক, বাতো মে ঘুলেগি আত্মীয়তা কি রোলি। দো জুন বিবিধ ভারতী কে সজীব প্রসারণ মে আয়েঙ্গি আপনে অভিনয় সে হাম সবকো মোহিত করনে ওয়ালি মশহুর অভিনেত্রী হিমানি শিবপুরী।
3: নমস্কার, মে হু হিমানি শিবপুরী আর মে আপসে মুখাতিব হো রহি হু বিবিধ ভারতী কে সখি সহেলি কার্যক্রম কি বর্ষগাঁঠ পর 2 জুন কো।
2: জি হ্যাঁ, হিমানি শিবপুরী হোঙ্গি হমারি বিশেষ সখি। 2 জুন সখি সহেলি কি বর্ষগাঁঠ পর হাম জলায়েঙ্গে স্মৃতিও কে দীপ। বধাই।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, 6:30 কিষাণবাণী অনুষ্ঠান, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 রয়েছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, গীত বাহাল রাত 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 9:15, 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 লঘুসঙ্গীতের সুর শুনবেন বিভিন্ন বাদ্যযন্ত্রে, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতাবন্ধুরা শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি ঘর গৃহস্থির আসরে।

0: নমস্কার দাদা। দাদা,
1: নমস্কার,
0: গোলগ্রস্তির আসরে আমরা আইছি। দাদা, এটা কোন জায়গা?
1: এটা শান্তিপুর ধরে, মধ্য শান্তিপুর।
0: মধ্য শান্তিপুর। দাদা, নামটা কিটা?
1: আমার নাম রসামণি দেবনাথ।
0: দেবনাথ। আচ্ছা, তো মোটামুটি আপনি খাত কিছুর লগে কত বছর ধরে জড়িত আছেন?
1: আমি অল্প কিছুদিন যাবত, বৎসর দিনের মতো। এর আগে আমার বাবা দাদু এরা কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই গ্রামেই বোধহয় আপনার জন্ম না কিতা?
1: হ্যাঁ, এই গ্রামেই আমার জন্ম।
0: পড়াশোনাও করছেন এখানেই?
1: হ্যাঁ, এখানেই পড়াশোনা করছি।
0: আচ্ছা, তো এখন দেখলাম আমি আইলাম তো আপনার বাড়িতে আইলাম, পাশে আপনার খেতো আছে, বিভিন্ন রকমের ফসল আপনার ফলাইছেন। হ্যাঁ, তো শাল কুমারও দেখলাম, বিভিন্ন রকম গাছ আমরা যা এই ছোট্ট জায়গার মধ্যে আপনার সব ধরনেরই
1: অল্প স্বল্প
0: চাষ চাষ করছেন। তো পাশের একটা খেত দেখলাম, এটা কিন্তু আপনার ইউনিক। এটা কিতা? এটা
1: এটা কসু খেত।
0: কসু খেত। তো এই যে কসু যেটা আপনি লাগাইছেন, এটাতে কি তা খালি লতা হইব নিনা আপনার কসুর মুড়া টুড়া বড় কসু হয়?
1: এটা কসুর লতা হইব, মুড়া হইব।

0: যদি এটার এই পাতাটা ভাঙ্গিয়া দেওয়া হয় বাগুটা, তাইলে মোড়া হইব। তো আমি এটা ভাঙ্গিয়া দিতেছি না, কারণ ভাঙ্গিয়া দিলে লতাটা কমইব, আর অল্প স্বল্প এটা যেহেতু সেই রকম মোড়া হইতো না, অল্প স্বল্প মোড়া হইব বাগুটা ভাঙ্গিয়া দিলে। না ভাঙ্গিয়া দিলে বাগুটা এক মোড়াটা একদম কমইব আর লতাটা একটু বেশি হইব।
1: হ্যাঁ, আপনি তো মানে আপনার তো দাম মানে টার্গেটই করছিলেন, আপনি লতাই বিক্রি করেন?
0: হ্যাঁ, লতা বিক্রি করেন।
1: আচ্ছা, তো ওখানে পর্যন্ত লতা আপনি বিক্রি করছেন নি?
0: হ্যাঁ, লতা বিক্রি করছি।
1: আচ্ছা, আপনি তো প্রতিদিনই করেন নি লতা বিক্রি?
0: প্রতিদিনই কম বেশি বিক্রি হয়।
1: হ্যাঁ, আপনি বিক্রি করতে পারবা? আচ্ছা, তো এটা বাজারে নিয়ে আপনি বিক্রি করেন না? এটা
0: না, বাজারে যাইতে লাগে না, আমার বাড়ির পাশে এগুলা বিক্রি হয়ে যায়।
1: আচ্ছা, মানে কোনো অসুবিধা
0: না? অসুবিধা হয় না।
1: আমি দেখলাম আপনার সামনে একটা দোকানের মতো আছে, এখানে আপনার
0: এখানে আমার মাল বিক্রি বিক্রি করিলে
1: বিক্রি আপনি করিলেন? আচ্ছা, এটা তো নিশ্চয় খেজি হিসাবে বিক্রি করেন না?
0: খেজি হিসাবে।
1: খেজি হিসাবে তো আপনার খেজি কত বিক্রি করেন?
0: আমি খেজি একদম ন্যূনতম 40 টাকা পর্যন্ত বিক্রি করলাম।
1: আচ্ছা, এর আর একটু বেশি বেশি পাইছেন নানি?
0: না, আমি আর বেশি পাওয়ার আমি চেষ্টাও করছি না।
1: আচ্ছা,
0: আমি যে আমার এতটুকুই বেশ।
1: আচ্ছা, মোটামুটি কবে থেকে আপনার বিক্রি করলাম?
0: এটা প্রায় 2 মাস।
1: 2 মাস ধরে বিক্রি করা? তো এই যে আপনার লতারটা কি মানে লতা যে বিক্রি করবো, আর কতদিন বিক্রি করতে পারবা মোটামুটি?
0: আরো 6 মাসের মতন বিক্রি করতে পারবো। লতা বাইরে হইব 6 মাস পর্যন্ত, এখন কম বেশি 6 মাস পর্যন্ত বিক্রি হইব।
1: মানে আপনি বার করতে পারলে বিক্রি হইব?
0: হইব।
1: আচ্ছা, মোটামুটি আরো 5-6 মাস যাইব?
0: হ্যাঁ, যাইব।
1: ওখান তো ধরেন আপনি আমি যে বাংলা মাস যে ধরে আপনার বৈশাখ মাস চলেন না, কেননা জ্যৈষ্ঠ আইছে
0: এখন, জ্যৈষ্ঠ আইতেছে।
1: আচ্ছা, তো জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত যাইব কিনি? ভাদ্র আসেন?
0: আসেন। লতা তো একদম ধরেন পৌষের আগ পর্যন্ত লতা
1: দিয়া দিব?
0: দিয়া দিব।
1: আচ্ছা, কাপড় এটা লাগাইছিল হবে?
0: এটা লাগাইছি 10 দিন আগেই। এটা অন্তত পক্ষে 4-5 মাস আগেই আমি লাগাইছি।
1: আগেই লাগাইছি, মানে আপনার বোধ হয় গত পূজার আগেও লাগাইছিল না? এটা
0: না, এটা পূজার পরেই পরবর্তী মূর্তি
1: লাগাইছিল। তো মোটামুটি আপনি 2 মাস ধরে আপনি বিক্রি করলাম, আরো 4-5 মাস আপনি বিক্রি করতে পারবা? আচ্ছা, তো এখানে যে এই যে গাছগুলো যে লাগাইছেন, এটা চারা হিসেবে আপনি এটা কই থেকে সংগ্রহ করছেন?
0: এটা চারাটা সংগ্রহ আমার দাদু করেছিলেন। আমি আমার দাদুর কাছ থেকে এই চারাগুলো আমরা আনিয়া আমরা বাড়িতে লাগাইছিলাম। তো সেই চারা থেকে আমি আমার ক্ষেতের মধ্যে আমি চারাটা লাগাইছি। এখন
1: মনে করেন যে আপনার মনে করেন যে আরো 4-5 মাস পরে আপনার এটা তো লতা দেওয়া শেষ হয়ে যাব, তখন তো এটার গাছটা মুড়া রইব, ওইটাই চারা হিসেবে আবার হইব না? কিন্তু আপনার তুলে তুলে লাগাইব আবার?
0: না, এই মুড়াটা যেটা ভালো থাকবো পাশে যে ড্যাম দিব, লতা থেকে যে ড্যামটা উঠবো সেই ড্যামটা আমি রাখবো, সারিবদ্ধ ভাবে রাখবো,
1: মানে সারা হিসেবে রাখবো।
0: হ্যাঁ, পরবর্তীতে যেটা যে বড় গাছ যে এখন বুড়া গাছ আছে, এই গাছটা যদি নষ্ট হইয়া যায় তো নষ্ট হইয়া গেল, আমার ড্যামটা আছে, আর যদি তাকে তো তাকলো। হ্যাঁ, পরবর্তীতে ওই গাছটা থেকে আবার লতা দিব, আর নতুন যে গাছটা আছে ওই গাছটাও লতা দিব।
1: আবার ওই জায়গার মধ্যেই লাগাইবানি?
0: 2 বছর একটা জায়গার মধ্যে হইব, পরবর্তীতে বা যদি ভালো গোবর টুবর দেওয়া যায় 2 বছর পরে একবার তুলিয়া সারাটারে একত্র করিয়া জমিটারে আরবার একটু চাষ করিয়া পরবর্তীতে আবার গোবর টুবর দিয়া লাগাইলে পরে আরবার হইব। তো যে কারণে আমি 2টা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত লাগাইছি, নিচের দিকে আর একটা ক্ষেতের মধ্যেও এটা আমি লাগাইমু, তখন ওইটা অদল বদল করিয়া আমি এটারে পুনর্বার আমি এখানে রোপণ করতে পারবো।
1: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি গাছ হিসেবে কতটুকু গাছ আছে?
0: গাছ হিসাবে
1: হাজারখানে গাছ?
0: হ্যাঁ, হাজারের উপরে গাছ।
1: হাজারের হাজারের? আচ্ছা, তো এইটার ভিতরে সার হিসেবে আপনি কেটে দিয়েছেন? কোনো সার যে রাসায়নিক সার দেওয়া লাগছে নি আপনার?
0: রাসায়নিক সার দিতে লাগছে না, এই অল্প অল্প গোবর দিছি, যেহেতু প্রথম ক্ষেত প্রথম লাগানো হয়েছে, যে কারণে ক্ষেতের মধ্যে যথেষ্ট পরিমাণে বল আছে, যে কারণে রাসায়নিক সার তেমন প্রয়োগ করতে লাগছে না।
1: আচ্ছা আচ্ছা, তো এমনি তো শুনি যে পশুতে মানে আপনার রোগ ফুকার আক্রমণ কম হয়, কথাটা ঠিক নেই?
0: রোগ ফুকা আক্রমণ এতটা কম হয় এটা ঠিক আছে, এখন সব রোগ পোকার

0: উৎপাদন করতে গেলে, হ্যাঁ, একটা ফসল সম্পূর্ণরূপে পাইতে গেলে, সব রোগ পোকার দমন করতে গেলে একটা কৃষকের যে পরিমাণে খরচা হইব, সেই পরিমাণ খরচা সে ফসল থেকে তুলতে পারতো না। যে কারণে সমস্ত কিছুর রোগের প্রতিকার না করিয়া বিশেষ বিশেষ রোগগুলা যেগুলো আমার বিশেষ ক্ষতি হইতেছে এগুলারই প্রতিকার করাটা ভালো। এখন সব রোগের সমস্ত সমস্যার সমাধান করতে গেলে কৃষক কিছুই পাইতো না।
1: তো এমনি আপনি মানে ধরেন গাছের পাতা রুজে গেল বা ডাটা মরি গেল, তো এটার লাগিয়ে আপনার কোনো ওষুধ দেওয়া লাগেনি?
0: না না,
1: দেওয়া লাগে।
0: কচুর গাছ, একটা গাছ যদি মারাও যায়, তার পাশে ওই গাছ মারা যাওয়ার আগেই সে অল্প একটু গাছ হওয়ার পরেই সে আর একটা গাছ সৃষ্টি করতেছে। তো একটা গাছ যদি কোনো কারণেও যদি মারাও যায়, হ্যাঁ, তাতেও লস নাই, কারণ সে মারা যাওয়ার আগেই আরো কয়েকটা গাছ ছাড়া সে উৎপন্ন করিয়া যাইতেছে।
1: আচ্ছা আচ্ছা, মানে আর ওইটার থেকেই আপনার লতা বাড়ি আছে। আচ্ছা, তো মোটামুটি ওখান পর্যন্ত কিরকম লতা আপনি বিক্রি করছেন, এটা আইডিয়া আর কি?
0: আইডিয়া বা প্রায় 2000।

0: গাছ হওয়ার পরে সে আর একটা গাছ সৃষ্টি করতেছে। তো একটা গাছ যদি কোনো কারণেও যদি মারাও যায়, হ্যাঁ, তাতেও লস নাই, কারণ সে মারা যাওয়ার আগেই আরো কয়েকটা গাছ ছাড়া সে উৎপন্ন করিয়া যাইতেছে।
1: আচ্ছা আচ্ছা, মানে আর ওইটার থেকেই আপনার লতা বাড়িতেছে। আচ্ছা, তো মোটামুটি ওখান ওখান তো কিরকম লতা আপনি বিক্রি করছেন? এটা আইডিয়া আর কি,
0: আইডিয়া বা প্রায় 2000 টাকার মতো লতা আমি বিক্রি করছি এখন।
1: 2000 টাকার মতো লতা বিক্রি করছেন? আচ্ছা, তো মোটামুটি আশা করা যায় আপনার পর্যন্ত আরো 5-6 মাস আপনি লতা ওখানে বিক্রি করতে পারবা। তো এই লতাটা বোধ হয় শুল্কা টুলকা না মনে হয়?
0: না, শুল্কায় না।
1: শুল্কায় না, আপনাকে তো খাইছেন শুনিনি।
0: হ্যাঁ, আমরা নিজেরাও খাই এবং তারাও কোনো কমপ্লেন করছে না এখনো।
1: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার এখানে আছে, পাশে দেখলাম আপনার একটা বোধ হয় করলা গাছ।
0: করলা গাছ,
1: তো এটা তো দর্শে দেখলাম।
0: হ্যাঁ, দর্শে।
1: তো এটা আপনি বিক্রি করা নেই?
0: বিক্রি করছি কিছু
1: কিছু, বিক্রি বিক্রি করছে। তো এমনি আর আপনার আর কিটা আছে?
0: ভেন্ডি আছে, রামাইশ আছে, পুই আছে অল্প,
1: আর শাক পাতা তো আপনার আছে?
0: আছে।
1: আচ্ছা, এটাও বিক্রি করছেন?
0: বিক্রি করছি, আমি যতটুক আমার সামর্থ্যের ভিতরে যতটুক উৎপন্ন হয়েছে সেই অনুসারে আমি বিক্রি করছি।
1: বিক্রি বিক্রি আপনি আপনি করতে পারছেন? তো ইটার মাঝে কিন্তু আপনার সার কিন্তু খালি গোবর সার দিয়েছেন না? এটা
0: না, আমরা এগুলোর মধ্যে গোবর সারই, আমরা ইউরিয়া বা অন্যান্য সার এগুলা খুব কম, আমার বাপ দাদার আমল থেকে এগুলা খুব কম পরিমাণে ব্যবহার করি আসছেন, আমিও এগুলা খুব কম, আমি গোবর সারটাই বেশি দিচ্ছি।
1: তো আপনার কিন্তু গোবর কিটা কিনতে লাগানি না?
0: না, আমি গোবরটা কষ্ট করিয়া, নিজের যেহেতু গরু টরু কিছুই নাই, কষ্ট করিয়া আমি
1: সংগ্রহ
0: করিয়া আমি এটা ব্যবহার করি।
1: আচ্ছা, মানে ঠিকই আছে। মানে তো এমনি পইটুই আপনি বিক্রি করছেন? পই
0: খুব অল্প পরিমাণে পই বিক্রি করছি, গাছ লাগাইছি এগুলা ওইটাছে, আর সামনের দিকে বিক্রি হওয়ার আশা আছে।
1: তেমনি ডাটার মধ্যে দেখলাম আপনার শালকুমারের একটা জার আছে, হ্যাঁ, এটাও মোটামুটি ধরা শুরু করছে, বা এটাও আপনি বিক্রি করতে পারলা? আচ্ছা, তো মোটামুটি আপনি সব কিছু লইয়েই আপনি আসুন। তো এমনি আউশ দানন করেননি? আউশ খেত করেননি?
0: করি।
1: তো এবার এবার এবার করবানি?
0: কেমন
1: পাইছিল?
0: মিলছে, ভালোই মিলছে, ১৫-১৬ ফালির মতো মিলছে।
1: মিলছে, আচ্ছা। তো মোটামুটি এখন আউশ তো আর করছিল না বোধ হয়?
0: না,
1: গতবার করছে, তো এইবার করার ইচ্ছা আছে?
0: এখন ভাবিছিলাম, এখন দেখি কি হয়, আউশ করি কি সাইল করি, এখনো ঠিকই হয়েছে না।
1: আউশ করলে তো
0: এখানে কেউ আউসকাত করে না, বান্দরের উপদ্রব, যার কারণে একবার ভাবিছিলাম আউসকাত করবো, কিন্তু এখন ভাবতেছি যে সাইল খেতেই করবো নাকি, ওইটা লিয়া চিন্তা করলাম।
1: তো এই হিসাবে আপনি মানে চিন্তা করলাম? তো মোটামুটি আপনি দীর্ঘ বছরে তো যাই হোক, আপনি কয় বছর ধরে করলেও আপনি একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারছেন। তো মোটামুটি আপনি মানে এর ফলে তো বুঝলা যে কোন কোন ফসলটা লাগাইলে পরে আপনার লাভ হইব?
0: লাভ সবচেয়ে ভালো হয় সব ক্ষেতের সাথে কচু ক্ষেত রাখলে পরে। এটার পিছনে একটা কারণ হইল কচুটা আপনার এই বৃষ্টি খরা কম বেশি প্রচুর পরিমাণে বৃষ্টি হইল, অন্যান্য ফসল আমি যে পয়সা খরচ করিয়া বীজ কিনলাম, সার কিনলাম, অন্যান্য ফসল লাগাইলাম, এখন যদি বৃষ্টির কারণে খরার কারণে অন্যান্য ফসলগুলো যদি নষ্ট হইয়া যায়, প্রচুর বৃষ্টি দিলেও চেমা লাগলেও অন্যান্য গাছগুলো নষ্ট হইয়া গেল, কিন্তু আমার কচুটা কিন্তু নষ্ট হইতো না। তো আমার অন্যান্য দিকে যে আমি লস খাইলাম সেই লসটা সীমিত পরিমাণে হইলেও লস থেকে বাইরেতে গেলে আমার সব ক্ষেতের পাশের সাথে যদি আমি কচু ক্ষেত একটু প্রচুর পরিমাণে রাখি, তাহলে অন্যান্য ক্ষেতের লসটা আমি ওই কচু দিয়ে আমি পূরণ করতে পারি।
1: এই যে বৃষ্টি হয়েছে আপনার তো কচু ক্ষেতের মধ্যে জল আছে, তো তো আপনার এটা
0: না কিচ্ছু হয়েছে না,
1: আপনার লতা ঠিকই বাড়ি যাচ্ছে?
0: হ্যাঁ, লতা ঠিকই বাড়িছে, বা গাছটা মারা গেছে না?
1: মারা গেছে, হ্যাঁ, কিন্তু এই জায়গাতে অন্য গাছ হলে তো মারা গেল না?
0: মারা গেল না।
1: তো এইটা তার মানে এই কচুর তার চারিত্রিক বৈশিষ্ট্যই
0: বৈশিষ্ট্য,
1: হ্যাঁ, যে আপনার জল যদি থাকেও তো সে মরতো না?
0: মরতো না।

0: তো
1: আচ্ছা
0: ওই কারণে কৃষকের একটা লাভদায়ক দিকগুলো গিয়া
1: হুম
0: সমস্ত কিছু খেতের সাথে সে যদি একটু কচু ক্ষেত রাখাটা সব থেকে ভালো, এতে তার অন্যান্য দিকের ক্ষতিটা সে ওই কচু দিয়া পূরণ করতে পারবো।
1: আচ্ছা, আর মানে আপনার মোটামুটি আপনার দীর্ঘ সময়ও আপনার বিক্রি করতে পারবে?
0: হ্যাঁ, দীর্ঘ সময় বিক্রি করা যায়।
1: ঝিঙ্গা তো 2 মাসের ভিতরে
0: হ্যাঁ
1: শেষ,
0: হ্যাঁ,
1: কিন্তু কচু কিন্তু আপনার দিতেই থাকবে
0: দীর্ঘ সময়।
1: দীর্ঘ সময় আপনার ইয়ে হলো, তো সেই হিসাবে আপনার এটারে একটু বাচ্চা নিয়েছেন
0: হ্যাঁ
1: যে আমার এটার থেকে আপনার ইনকাম মানে আপনি করতে পারবো।
0: পরবর্তীতে
1: হ্যাঁ
0: চারাটাও কিনতে লাগলো না,
1: হ্যাঁ
0: ক্ষেতটাও পরবর্তীতে আবার চাষ দিতে লাগলো না, এরপর গাছ টাছ আবর্জনা যেগুলো আছে এগুলা পরিষ্কার করিয়া
1: একটু কুর দিলেই হয়ে গেল।
0: অল্প কুর দিলেই হইয়া যায়।
1: তো মানে আপনার তো সেই হিসাবে আপনার তো খরচাটাও কম, যেমন
0: হ্যাঁ,
1: ধরুন
0: খরচাটা কম।
1: পোকা মাকড়ের আক্রমণ হইতেছে না,
0: হ্যাঁ হ্যাঁ
1: যার ফলে তো আপনার এই খরচাটা নাই যে পোকা মাকড়ের ঔষধ আপনার দিতে লাগবো, এটা তো আপনার দিতেও লাগেন না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, খুব ভালো লাগলো যে আপনার ক্ষেতটাও মোটামুটি আপনার সুন্দরই হয়েছে। আচ্ছা, তো পাখির একটা কথা কম, আপনার মদন কচুও তো লাগাইতে পারবেন?
0: মদন কচু আছে আমার ক্ষেতে,
1: হুম
0: এটা যেহেতু আগে থেকে আসলো না, আমার একজন ভাই আমার 2টা চারা দিছিলেন, ওই 2টা চারা থেকে আমি লাগাইয়া অল্প দিনের ভিতরেই আরো কয়েকটা চারা আমি লাগাইছি। এখন আশা রাখি সামনের বছরে আমি এখান থেকে আরো প্রচুর পরিমাণ চারা আমি ব্যবহার করতে পারবো, লাগাইতে পারবো।
1: কারণ মদন কচুর কিন্তু আবার ডিমান্ড আছে কিন্তু,
0: হ্যাঁ,
1: তো মোটামুটি এই বছর আর তো আপনি লাগাইতে পারতেন না, আপনি লাগাইতে সামনের বছর লাগাইতে,
0: সামনের বছর
1: সামনের বছর লাগাইতে, তো এটারও তো একটা সিজন আছে, কোন সময় লাগাইতে লাগে এই ব্যাপারটা আপনার জানা আছে নি?
0: কচু সাধারণত সিজন টিজন লাগে না, যে কোনো সময় লাগাও গাছটারে বাঁচাও, সে তার সময় মতো তার ফলন দিয়া যাইব।
1: আচ্ছা আচ্ছা,
0: এখন অধিকাংশ ক্ষেতই মানুষ আর সেই সময় তিথি ব্যবহার করে ফসল ফলায় না, এখন যখন যেটা মানুষের সুবিধা হয়, জায়গার সুবিধা হয়, সময়ের সুবিধা হয়, অর্থনীতির সুবিধা হয়, মানুষ
1: মানে
0: সেটাই ব্যবহার করে।
1: সব ফসলই আপনার 12 মাস
0: হ্যাঁ
1: আপনার হয়? হ্যাঁ
0: হয়,
1: কথাটা ঠিক না নি?
0: কথাটা ঠিক, তো কম আর বেশি তো মানুষ সবসময় আগে একটা গাছ লাগাইতে চায়।
1: আচ্ছা, তো যাই হোক, আপনি এইটাও আপনি করবা কইছেন, আপনি মদন খুঁজোটাও
0: হ্যাঁ
1: আপনি লাগাইবা। আচ্ছা, পাশে আপনার দেখলাম একটা আপনার প্রতি একটা পুষ্করিণীর মতো দেখলাম,
0: আছে,
1: তো এটা থেকে তো আপনি মাছ চাষ করেন নি,
0: হ্যাঁ চাষ করি।
1: তো এটা কিন্তু আপনাকে আর সরকারি ভাবে পাইছেন নি?
0: এটা সরকারি ভাবে,
1: সরকারি ভাবে আপনি
0: হ্যাঁ
1: পাইছেন? আচ্ছা, এখানে কতটুকু জায়গার মধ্যে এই পুষ্করিণীটা আপনি করছেন?
0: এটা প্রায় আধা খানির মতন,
1: 1 কানি জায়গার মধ্যে করছেন? আচ্ছা, তো এটাতে আপনি কিন্তু মাছ ফালাইছেন নি, সরকারি ভাবে দিছে? সরকারি
0: না না, এটা আমরা সরকারি ভাবে দিছে না, আমরা নিজেরাই এটা ফলাইছি।
1: মানে ফোনা ফলাইছে?
0: হ্যাঁ, ফোনা ফলাইছি।
1: তো এই ফোনা মোটামুটি আপনি কতদিন হয়েছে?
0: না, 3-4 মাস এরকম হইব।
1: 3-4 মাস হয়েছে?
0: হ্যাঁ,
1: তো মানে দেখছেন নি মানে যে ফোনা যে ফলাইছেন এগুলা জীবিত আসেনি এটা
0: হ্যাঁ
1: আপনি খেয়াল
0: জীবিত
1: করছেন?
0: আছে।
1: তো এটা তো আপনি খাওয়া তো দিতে লাগবো,
0: হ্যাঁ, খাবার দিতাছি।
1: খাওয়া হিসাবে কিতা কিতা বাজার থেকে কিনে এনে দিতেছে নি না কিতা?
0: না, এটা আমরা ব্লক থেকে মাছের খাওয়াটা দেওয়া হয়েছে, ওই খাওয়াটা আমরা দিতেছি।
1: আচ্ছা আচ্ছা, এবং এখানে যে এই যে ফোনাটা যে ফালাইছেন রকমারি ফোনা বোধ হয় না, রকমারি মাছের
0: আছে
1: ফোনা,
0: কয়েক রকমের প্ল্যান হয়েছে,
1: তো আপনি এটার মধ্যে কিতা ফালাইছেন?
0: এই তো রৌ, বাউস, কাসকাপ, এগুলা ফলানো হয়েছে। ছোট মাছও কিছু আছে, শিঙ্গি, মাগুর, পুঁটি উটি এগুলা আছে।
1: তো এমনি মোটামুটি তো আর আপনার তো আর মানে এখনো মাছ আপনি মারতে পারছেন না?
0: না, এখনো আমরা মারছি না।
1: তো এর মানে বোঝা গেল যে এই পুষ্করিণীটা খুব বেশি দিন হয়েছে না বোধহয়?
0: না, এটা নতুনই,
1: নতুন বছরখানে হইবনি?
0: বছরখানেক হইছে না,
1: হইছে না
0: আর কম হইব।
1: আচ্ছা, প্রথম সালানে যে আপনার যে মাছ ফেলাইছেন এই মাছটা এখনো রয়েছে, মানে যে পোনা যেটা ফেলাইছে
0: এটা
1: আপনি এটা
0: ধরা হয়েছে না?
1: ধরা হয়েছে না আপনার
0: না,
1: কিন্তু? আচ্ছা, তো প্রতিদিন এটা দেখুন নি আপনি, খেয়াল করুন নি?
0: এটা দেখা হয় প্রতিদিনই, দেখা হয় এগুলো।
1: তো আপনার যে এখানে যে কচু লাগানির পেছনে আরেকটা যুক্তি কি, আপনার কি বানরের উপদ্রব দেখে নি?
0: হ্যাঁ, বানরের উপদ্রব থেকে এটাও, আর পরবর্তীতে আমি দেখলাম যে এটাতে বহুমুখী একটা লাভ আছে, ওই যে বিভিন্ন রকম লস এটা পূরণ করা যায়, বা এটার ছাড়াও আর কিনতে লাগে না, ক্ষেতটার উপরেও খরচাটা কমে যায়। তারপরে এখানে ইচ্ছে করলে পরে হাঁস ও 2টা ফেলা যাইব, বিভিন্ন রকম উপকার আছে। ধান ক্ষেত করলে হাঁস ফেলা যাইব, ঠিক আছে, কিন্তু

0: দানের অনিষ্ট করব, দানটা নষ্ট করব। তো সেই সম পরিমাণ জায়গাতে আমি যদি খসুকাত করি তো আমি দীর্ঘদিন ফলনও পাইমু, প্লাস আমি ধান খাতও করতে পারমু, হাঁসও ফালতে পারমু, তারপরে চাষের খরচাটাও কমে যাইব, বিভিন্ন দিকে একটা লাভ আছে,
1: মানে পোকার আক্রমণ থেকে আপনি রেহাই পাইবা। তো যাই হোক, দীর্ঘক্ষণ আপনার লগে আমি আলাপ আলোচনা করলাম, যাতে আপনার যাতে দিন দিন যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা।
0: নমস্কার, আপনাকে নমস্কার।
2: আগামী 3 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34-35 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠা নামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 45% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ মৌসুমি বৃষ্টিপাত এবং বজ্রপাত উভয়ই চলে, সুতরাং খোলা জায়গায় বজ্রপাতে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে বা অনেক সময় এটা প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া নিরাপদ দূরত্বে থাকবা, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পরিবাহী লাইনের নিচে কোনো সময় দাঁড়াইবা না বা চাষবাসও করবা না। প্রবল বাতাস শিলাবৃষ্টিতে সবজি এবং মাঠে থাকা ফসলের ক্ষতি হইতে পারে। খোলা স্থানে শিলাবৃষ্টির কারণে মানুষ এবং গবাদি পশু আহত হইতে পারে। এর লাগিয়া বজ্রপাতের বা শিলাবৃষ্টির সময় গবাদি প্রাণীরে ভিতরে বান্দিয়া রাখবা, পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় জল দিবা, বাইরে খোলা জায়গায় কাজ করা থাকিয়া বিরত থাকবা। বজ্রপাতের সতর্কবার্তা পাইলে সঙ্গে সঙ্গে আপনারা এটা শুনবা এবং শুনিয়া ব্যবস্থা গ্রহণ করবা। বিগত দিনের বৃষ্টির ফলে ক্ষেতে জল জমিয়া যদি থাকিয়া থাকে, বিশেষ করিয়া নিচু জমিত, শাকসবজি বা ছোটো চারা গাছের ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে। জল নিষ্কাশন করার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সবজি ক্ষেতে ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। তবে কীটনাশক প্রয়োগ করার সময় খেয়াল রাখতে হইব, কেবল আবহাওয়া পরিষ্কার থাকলেই কিন্তু আপনারা এটা ব্যবহার করবা। এর আগে জৈব ওষুধ যেগুলি বাজারে পাওয়া যায় আপনারা ব্যবহার করবা। পুকুরের জল উপচাইয়া পড়া রোধ করতে হইব পাম্পের সাহায্যে, অথবা নালা কাটিয়া অতিরিক্ত জল সরাইয়া ফেলানি লাগবে। বৃষ্টির জলে ভিজে যাওয়ার ফলে গবাদি পশুর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগের কোনো লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী পশু হাসপাতালে যোগাযোগ করবা। বৃষ্টিপাতের ফলে জমিতে এখনও যথেষ্ট জল আছে, আর দেরি না করিয়া আউশ ধানের চারা বপনের লাগিয়া মূল জমি তৈরির কাজ করিয়া নিতে হইব। গেছে দিনগুলিতে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে যদি আপাতত বীজতলার চারা গাছ নষ্ট হইয়া থাকে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এই রকম পরিস্থিতিতে আরও কিছুদিন চলতে থাকলে জমির জলস্তর বীজতলার উপরে আইলে বীজতলার প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হইব। এর লাগিয়া বীজতলার চারপাশের জল নিকাশি ব্যবস্থা খুব সুন্দর করে রাখতে হইব, ড্রেন পরিষ্কার করিয়া রাখতে হইব, চেষ্টা করবা উঁচু জায়গার মধ্যে বীজতলা তৈরি করতে। জল জমিয়া গিয়া ঝিঙ্গা, পটল, করলা, কার্কুল প্রভৃতি ফসলের ক্ষতির সম্ভাবনা, অধিক তোষের ফলে এই সমস্ত সবজির পাতায় হলুদ ছুপছুপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলোডিও নামে আমরার কাছে পরিচিত। আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গোড়া ফাটিয়া কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম বা ক্লোরোথেলিনিন

ক্লোরোথেলোনিন বা কার্বেন্ডাজিম 1.5 গ্রাম বা মেটালাক্সিল বা ম্যাংকোজেব 2 গ্রাম হিসাবে প্রয়োগ করতে হইব। এই ওষুধ অবশ্যই পরিষ্কার আবহাওয়ায় প্রয়োগ করা যাইতে পারে। কোনো অবস্থাতেই বৃষ্টির জল জমিতে দাঁড়াইতে দেওয়া যাইত না। মেঘলা আর্দ্র ও সিক্ত আবহাওয়ায় জমিতে ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের আক্রমণের সম্ভাবনা বেশি। আক্রমণ নিয়ন্ত্রণের লাগিয়া আপনারা ওষুধপত্র ব্যবহার করবা। বিশেষজ্ঞের পরামর্শ নিয়া মেঘমুক্ত আবহাওয়ায় ওষুধ আপনারা স্প্রে করবা। তবে আক্রমণের তীব্রতা বেশি হইলে পরবর্তীতে দ্বিতীয়বার কিন্তু আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া ওষুধ স্প্রে করবা। এই সময়ে সোয়াইন ফিভার রোগের সম্ভাবনা থাকে। প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আবহাওয়া এবং খাদ্যের পরিবর্তনের কারণে শুকরের বাচ্চাও সোয়াইন রোগে আক্রান্ত হইতে পারে। নিকটবর্তী সরকারি পশু হাসপাতালের সাথে যোগাযোগ রক্ষা করিয়া ওষুধের ব্যবস্থা আপনারা গ্রহণ করবা। ওষুধ ডাক্তারবাবু যেভাবে কইবা ঠিক এভাবে খাওয়াইবা, তবেই কিন্তু আপনার পানি সম্পদ রক্ষা পাইবা।

শুনলেন ঘর গৃহস্থীর আসর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি কিষাণবাণী অনুষ্ঠানে।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার শ্রোতাবন্ধু, শুরু করি আর আমরা প্রিয় অনুষ্ঠান কিষাণ বাণী। কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ের দাদাবাবু তারারে আমন্ত্রণ জানাই, তারা আমরার আসরে আইয়া বুঝাইয়া দিন। আর আপনার কাছে আমরার অনুরোধ থাকে রেডিওর মধ্য দিয়া যেভাবে তারা আমরারে খোঁজ, আপনারাও কৃষিক্ষেত্রে এইভাবে প্রয়োগ করিয়া আরও বেশি লাভকর্তা। এর লাগিয়াই আমরার এই কিষাণবাণী অনুষ্ঠান। আমরা সবসময় সব কিছু জানি না, সব কিছু জানা আমরার পক্ষে সম্ভব হয় না। নিত্য নতুন আবিষ্কার হয়, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু সব কিছু একটা নতুন নতুন জিনিস আমরার খাসাইয়া ধরা দে। অনেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্নতা দেখিয়া বিভিন্নভাবে চাষবাস পদ্ধতি অবলম্বন করিয়া কোনো সময়ে লাভ, কোনো সময়ে ক্ষতি। যেমন আজকে আমি একটা জায়গাত গেছিলাম, এই জায়গাতে গিয়া দেখছি, আপনারা শুনাইছিলাম যে মালচিংয়ের পদ্ধতি অবলম্বন করিয়া করলা চাষ করছেন, বেগুন চাষ করছেন বালাহতা, কিন্তু ক্ষেত শেষ হওয়ার পরপরই মালচিংটা সরাইয়া নেওয়া আমার মনে হয় দায়িত্ববান ব্যক্তি হিসাবে, কৃষক হিসাবে আমরার কর্তব্য। আজকে যে চিত্রটা দেখছি, মালচিং টুকরা টুকরা ইয়া এখানে এখানে পড়ে, মালচিং কিন্তু প্লাস্টিকই। এই যে এটা

0: মাটির নিচে যদি যায় পরবর্তী সময় কিন্তু ক্ষতি আমরা রইব। এর লাগিয়া সবার কাছে অনুরোধ রাখিয়ার, যারা মালচিং ব্যবহার করিয়া চাষবাস কররা, আপনারা কিন্তু আমরার দাদাবাবুর পরামর্শ সঠিকভাবে মানবা। আমি বহুত কথা হইলেছি আজকে আসরে বইয়া, আশা করি আপনারা হয়তো বিরক্ত হইতে হবেন যে খালি বেটাই ফেরে ফিরে করিয়া যার দাদাবাবুকে আনছে, তার নামখানও কইল না এখনো। দাদাবাবুর নামখান আমরা পয়লা শুনি।
1: নমস্কার, আমার নাম রাজীব দেব আর আমি একজন কৃষিবিদ।
0: তানে আমরা এর আগেও বহুত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইছি, আইসইন আরও নতুন নতুন জিনিস আমরা জানব, তার হাস থেকে এই বিশ্বাস আমরা এবং কৃষিক্ষেত্রে আমরা প্রয়োগ করব। দেখুন, নিত্যদিন রান্না করার সময় আমরা কিছু কিছু জিনিস লাগেও লাগে। আপনি সিদ্ধ ভাতও খাইন আর ফাস্তর হাড়িও খাইন আর দুই তরকারি বাজা দিয়েও খাইন। হলুদ আমরা লাগবেও লাগব, লবণ লাগবেও লাগব, আর আরেকটা জিনিস কিতা খুন চাই আপনারা, আশা করি বুধফাইরা, মরিচ। ঝাল ছাড়া কিন্তু খাওয়া যায় না। আপনি ছানা বিজেও খাইন, একটু জাল লাগব হয়, আদা নইলে কাঁচা লঙ্কা দেওয়াও লাগবো, নইলে জিব্বায় যেমন লয় না। আর এই ঝালের কিন্তু খাদ্যগুণ আছে, বেশি বেশি ঝাল খাওয়ার কথা আমরা খুঁজান না, গুঁড়া মরিচ খাওয়ার কথা খুঁজান না। আমরা অনুরোধ করি আর কাঁচা লঙ্কার ব্যবহারটা যাতে বাড়ে, কাঁচা লঙ্কা বিক্রি করিয়া যাতে আমরা লাভের মুখ দেখি। এই অঞ্চলে আমরা একটা সময় অনেক ঝালমরিচ দেখতাম, বর্তমান সময় আইছে এটা তেজস্বিনী নামে। এই মরিচ চাষ আমরা কীভাবে করব, বর্ষার মরশুমও যাতে আমরা বাজারটারে সমানভাবে দিতাম পারি, চাহিদা মিটাইতাম পারি, এই উদ্দেশ্যেই আজকে আমরা আলোচনা। বিজ্ঞানভিত্তিক মরিচ চাষ আমরা কীভাবে করব সারা বছর, এটা নিয়েই আজকের আমরার আলোচনা। কোন যাব
1: তো দেখেন, এই যে মরিচ লঙ্কা আপনারা যেটা বলেন, ওইটা আমাদের সব দিনই লাগে, সব জিনিসেই লাগে। তো আমরা বাড়ির মধ্যে যদি মরিচের চাষ করি, আমরা ক্ষেতের মধ্যে ভালো করে মরিচের চাষ করলে আমরা নিজের বাড়িতেও খেতে পারবো, এর সাথে ওইটাকে বিক্রিও করতে পারবো। তো মরিচ চাষের জন্য প্রথমত আমাদের আপনার বেলে দুয়াশ মাটি যেটা আছে ওইটা খুবই ভালো, ওই মাটির মধ্যে আমরা যদি করি। এর সাথে আপনারা যদি সয়েল টেস্ট করান, সয়েল টেস্ট করালে আপনারা জানবেন যে আপনাদের পরিমাণ মতো কী কী লাগবে এখানে। এর সাথে দেখেন, মরিচ চাষের জন্য প্রথমে আপনাদের নার্সারি বানাতে লাগবে। তো আপনার যদি এককানি জায়গা যদি ক্ষেত করেন, এককানি জায়গা ক্ষেত করার জন্য আপনার 20-25 মিটার স্কোয়ারের একটা নার্সারি দিয়ে আপনার ওইটা হয়ে যাবে। তো প্রথমত দেখেন, আমরা প্রথমে দেখতাম যে মরিচের সিজন, আমরা দেখতাম যে বছরের কিছু দিকে কি হয়, মরিচের অনেক দাম বেড়ে যায়। আপনারাও খেয়েছেন মনে হয় 350-350 টাকা, 400 টাকা কেজি মরিচের। তো ওই লঙ্কার কেজির দাম কেন বেড়ে যায়, কারণ উৎপাদন কমে যায়। তো লঙ্কা এমন একটা জিনিস যেটা আপনারা পুরো বছর আপনারা লাগাতে পারেন। তো দেখেন, আমরা তিনটা সিজন যদি ভাগ করি বছরে, তাহলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একবার মরিচ লাগাতে পারি, জুন জুলাইও লাগাতে পারি, আবার সেপ্টেম্বর অক্টোবরও আমরা মরিচ লাগাতে পারি আমাদের ক্ষেতের মধ্যে। তো প্রথমে নার্সারি আমরা বানাবো। নার্সারি আমি যেটা বললাম, এককানির জন্য আমি বললাম কি, আপনারা 20-25 মিটার স্কোয়ার একটা বেড বানাতে লাগবে উপরে চাল দিয়ে। এরপর আপনারা ওই বেডটাকে কীরকম করে বানাবেন, দেখেন আপনাদের লম্বা আপনার 20-25 মিটার নেবেন, আর আপনাদের ব্রেথ যেটা আছে ওইটা আপনারা 1 মিটারের নেবেন। নিয়ে একটু উঁচা করে মাটিটা রেডি করবেন যেন জল না জমে। তো ওই বেডটা রেডি করার পর ওইটার মধ্যে আপনারা বীজটাকে শোধন করে এরপরে লাগাবেন। আমি অনুরোধ করব আপনাদেরকে কি কেমিক্যালের কম ব্যবহার করে আপনারা জৈবিকভাবে চেষ্টা করবেন যে আপনারা কেমনে ক্ষেত করতে পারেন, আপনাদের জন্য খুব ভালো হবে। আপনারা জানেন কিছু কিছু জৈবিক এখন আছে, যেটা ট্রাইকোডারমা আছে, ঠিক আছে, এবং অনেক আপনার জৈবিক মিক্সচার পাওয়া যায়, ওইটি দিয়ে আপনারা বীজটাকে শোধন করবেন। শোধন করার পর আপনাদের এককানি জমির জন্য যদি আপনারা হাইব্রিড করেন, তাহলে আপনারা বেশি বীজ লাগবে না, শুধু আপনার 30-40 গ্রাম বীজে আপনারা পুরো হয়ে যাবে এককানি জায়গা। তো

0: আপনারা বীজটাকে শোধন করে এরপরে বীজটাকে লাগাবেন। বীজ যখন লাগাবেন একটা বীজ থেকে আরেকটা বীজ আপনারা ছিটিয়ে ফেলেন মেনলি, কিন্তু আপনারা যদি লাইন করে লাগান তাহলে অনেক ভালো হবে, চারাগুলো আপনার হেলদি হবে, চারাগুলো হেলদি হলে আপনাদের ফিল্ডেরও খুব ভালো হবে। তো এর জন্য আপনারা চারাগুলোকে যখন লাগাবেন তখন একটা আঙ্গুলের গ্যাপ দিয়ে দিয়ে আপনারা বেডের মধ্যে লাগান, তাহলে কি হবে আপনাদের চারাগুলো সুস্থ থাকবে, হেলদি হবে, তখন আপনাদের মাঠে গিয়েও ভালো হবে। তো মরিচের জন্য দেখেন, কেউ কেউ লোকাল মরিচ করে, কেউ কেউ হাইব্রিড মরিচ করে। তো হাইব্রিডের জন্য আমি যেটা বললাম, আপনার 30-40 গ্রাম বীজ লাগবে এককানির জন্য, আর যদি আপনারা লোকাল করেন তাহলে আপনার লোকালের জন্য আপনার 80-90 গ্রাম বা 100 গ্রাম বীজের মতো আপনার লাগবে। এরপর আমরা যখন বীজ তোলার থেকে যখন রেডি হয়ে যাবে চারা, রেডি হয়ে যাবে মানে আপনারা দেখবেন কি 10-15 সেন্টিমিটার উচ্চতা হয়ে যাবে পাতার, পাতাগুলো আপনারা দেখবেন গাছের পাতাগুলো যেমন হেলদি থাকে, যেটার মধ্যে রোগ আসবে ওইটা আপনারা সরিয়ে দেবেন। এরপর আপনারা মাঠে নিয়ে ওইটাকে লাগাতে লাগবে। তো মাঠে যখন মাটি রেডি করবেন, তো আমি যেটা বললাম প্রথমেই যে বেলে দোআঁশ মাটিটা খুবই ভালো আমাদের মরিচের জন্য, তো আপনারা যখন মাটিটা রেডি করবেন তখন আপনারা ওইখানে আপনাদের কম্পোস্ট দিতে লাগবে। আপনারা গোবর সার ঘরে, আজ আমাদের এখানের সবের ঘরেই, কৃষকের ঘরেই গরু আছে ঘরে, তো আপনারা গোবরের ব্যবহার করেন। এর সাথে আমরা সবসময় বলি যে আপনারা বাড়িতে একটা পাতা পচা সারের, আপনারা যে ঘরের যে আবর্জনা আছে, আপনার গাছের যে পাতা আছে, ওইগুলো যেন আপনারা একটা গর্তের মধ্যে রাখে, ওইটার থেকে সার বানান। তো ওই সার সব মিলিয়ে আপনারা মাটির মধ্যে মিক্স করে, তো এককানির মধ্যে আপনার 3-4 টন আপনারা গোবর দিতে লাগবে বা কম্পোস্ট সার যদি দেন। এটা মিশ্রণ করে ভালো করে আপনারা পাওয়ার টিলার চালিয়ে মাটিটাকে একদম মিহি করবেন। করার পর দেখেন যদি আপনারা বেড করে লাগান একটু উঁচু করে তাহলে খুব ভালো হয়, কারণ এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টির সিজনে আপনাদের গুড়ার মধ্যে জল লেগে যাবে। তো একটু ভালো করে আপনারা বেড তুলে আপনারা লাগাবেন। তো প্রথমত যখন আপনারা লাগাবেন দেখবেন একটা বেড থেকে একটা বেড, যেমন দুইটা লাইন যদি হয় তো লাইনের মধ্যে 75 সেন্টিমিটার গ্যাপ দেবেন একটা লাইন থেকে একটা লাইন, আর একটা গাছ থেকে আরেকটা গাছ 50-60 সেন্টিমিটার গ্যাপ দেবেন যদি আপনারা হাইব্রিডটা লাগান।
1: দাদু এখানে একখান কথা আমি জিগেই লাই, অনেকেও বর্তমান সময়ে মালচিং ব্যবহার করা, মালচিং ব্যবহার করিয়া চাষবাস করলে একদিক দিয়ে সুবিধা হয়, কর্মী কম হইল, চলে ঘাস ঘুষ বাঁচা লাগে না, ঘাস উস কম উঠে, তার বাদে ভূমি ক্ষয় যেটা হওয়ার কথা এটার থেকেও বাঁচা যায়। যে মালচিং দিয়া যদি তারা কেউ করতে চায় তাইলে কি এই বর্ষার মরশুমে করাটা সুবিধাজনক না রবি মরশুমে শুকনার মরশুমে করলে লাভজনক হইব, কোনটাতে তারা লাভের মুখ দেখবা?
0: দেখেন মালচিংয়ে আপনার দুনো দিকেই ভালো। তো আপনার যে মালচিং শীটটা থাকে, যেটা মালচিং পলিথিন থাকে, ওইটা আপনার লম্বায় 400 মিটার থাকে।
1: আচ্ছা,
0: আর আপনার পাশ যেটা বলছেন ওটা হলো গিয়ে ব্রেডটা থাকবে 1.2 মিটার, মানে 120 সেন্টিমিটারের আপনারা থাকে। তো আপনারা 1 মিটারের বেড বানিয়ে ওইটাতে আপনারা 2 লাইন করে লঙ্কা আপনারা লাগাতে পারেন। মালচিং লাগালে দেখেন কি কি হয়, প্রথমত আপনাদের আগাছার কম্পিটিশন থাকবে না,
1: থাকতো না।
0: এর সাথে আপনাদের আগাছার কম্পিটিশন থাকবে না, তো আগাছা যখন থাকবে না গাছগুলো আপনার অনেক হেলদি হবে,
1: কোনো সার খাইতো না, মরিচ গাছেও সারটা খাইব।
0: তো আপনার যা যা আপনারা ব্যবহার করবেন মাটিতে সবগুলো আপনাদের গাছেই পাবে। তো গাছ যখন হেলদি থাকে তখন আপনারা দেখবেন রোগ পোকা অনেক কম আসে। তো যদি আপনারা মালচিং ব্যবহার করেন, মালচিং ব্যবহার করলে আপনাদের উৎপাদনও বেড়ে যায়। সবাই যে বলে মালচিং দিলে উৎপাদন বাড়ে, ওইটার কারণ এটাই, প্রথমত আপনার খরচা কমে যায় এই আগাছা পরিষ্কার করার খরচা। এরপর দেখেন মালচিং দিলে আপনাদের জল কম দিতে লাগে, যেমন আমরা দেখি যে এই দেখবেন বৃষ্টি কিন্তু এখন রেগুলার হয় না, কিছু দিন বৃষ্টি হবে আবার শুকনা একটা চলে আসবে 10-15 দিনের। তো যদি মালচিং থাকে তাহলে আপনার জল অনেক কম লাগে, কারণ মাটিতেও জলটা ধরে রাখে, এর সাথে আগাছা হয় না, আর খাওন সব গাছে পায়, এর জন্য গাছের অনেক ফলন বেড়ে যায়। তো এই সব কারণেই মালচিং ব্যবহার করলে আমাদের খুব ভালো হয়। আর আজকের দিনে অনেক কৃষক ভাই বোনেরা মালচিং ব্যবহার করছেন, তো মালচিং ব্যবহার করে আপনারা লাভবান হচ্ছেন ঠিক আছে, কিন্তু

0: যেটা আমরা শুনলাম প্রথমেই যে মালচিং ব্যবহার করার পর ওইটা আপনারা আবার তুলে নিচ্ছেন না, তো অনুরোধ করছি দেখেন আপনারা যদি এরকম ভাবেন যে না আমরা একটা মালচিং এ আপনার দুইটা সিজন করব ফসল তাহলে খুবই ভালো। আপনারা যেমন এখন লঙ্কা লাগাচ্ছেন, এরপরে যদি আপনারা অন্য কিছু একটা লাগান তাহলে আপনারা আগের থেকেই ওখানে চারা রেডি করে রাখবেন যে এই লঙ্কা তোলার পর আমরা অন্য কিছু লাগাবো, বা যদি আপনারা অন্য কিছু লাগান না তাহলে মালচিংটা আপনারা উঠিয়ে আপনারা বাড়িতে নিয়ে রাখতে পারেন, যদি ভালো থাকে তাহলে আরেকবার ব্যবহার করবেন, আর না হলেও আপনারা মাটি এখানে রাখবেন না, কারণ কি হয় এটা মালচিংটা একটা প্লাস্টিক, ঠিক আছে, আমরা অন্য প্লাস্টিক থেকে এটা কম মাইক্রনের থাকে মালচিং, আপনারা যখন যেটা এখন বাজারে পাচ্ছেন ওটা 20-30 মাইক্রন, কিছু আছে 20 মাইক্রনের, কিছু আছে 30 মাইক্রনের, কিন্তু ওইগুলো মাটিতে যদি থাকে তাহলে ওইটি সহজে পচে না।
1: আচ্ছা বাবু, এমন জিনিস হয়তো আগামী দিন আমরা ফাইমু, যেমন অনেক সময় আমরা দেখি বেগু দোকানে দেওয়া হয়, এটার মধ্যে ওরকম বলে অনেকে লইতেছেন না প্লাস্টিকের খিচা, তখন না না এটা কিচ্ছু হইতো না, এটা কয়েকদিন পরে মাটির লগে মিশে যাব, এমনও হয়তো আগামী দিন বাইরিব, এটা বাইর দিলে পরে আমরা একটা মানে সুরাহা হইব। তবে যেটা আপনি কইরা আমিও দেখছি অনেকে বাঁশজারের নিচে ফালাইয়া রাখি দিন, কারণ হয়তো বা এই জায়গাতে যদি নদীর জল ঢুকে তাইলে এই যে মালচিংয়ের পেপারটা এইদিক থেকে এইদিক থেকে এইদিকে নিয়া হয়তো এমন নিচে নিয়ে ঢুকাইল গাছের শিকড়ে গিয়া এটা ফাইলিল, গাছ কিন্তু আর বৃদ্ধি হইতো না, কইন যাবো পরের ধাপটা।
0: তো দেখেন আপনারা মালচিংও ভালো করে করতে পারেন, আর মালচিং ছাড়াও যদি করেন তাহলে আপনারা সময়ে সময়ে আগাছা পরিষ্কার রাখবেন, যদি কোনো রোগ পোকা দেখেন তাহলে রোগ পোকা দেখলে আপনারা টাইম টু টাইম স্প্রে করবেন। আপনারা যেমন আমরা জানি আমরা বাড়ির মধ্যেও আমরা কিছু কিছু জিনিস তৈরি করতে পারি, গরুর চেনার স্প্রে করতে পারি আমরা, আমরা আদা হলুদের স্প্রে করতে পারি, নিমের স্প্রে করতে পারি, এরকম জৈবিক মতেও আমরা আমাদের কীটপতঙ্গ রোগ বিষয়ককে আমরা সরিয়ে রাখতে পারি। আর আপনারা নিয়মিত আপনাদের ক্ষেতের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন যে কি হচ্ছে, যদি আপনারা দেখেন কোনো রোগ পোকার আক্রমণ হচ্ছে ওই গাছটাকে সরিয়ে দেবেন, বা ওই গাছটাকে যদি দেখেন যে বেশি আক্রমণ হয়ে যাচ্ছে তখন কি করবেন, ওই গাছটাকে নিয়ে কোনো কৃষি বিশেষজ্ঞর কাছে, আপনাদের ব্লক আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, ওইখানে গিয়ে আপনা আমাদের এখন পাশেই আমাদের কৃষি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওই সবে গিয়ে আপনারা কথা বলবেন, এরপরে ওরা যেটা বলবে ওইটাই আপনারা নিয়মিতভাবে আপনারা প্রয়োগ করেন। তো আমরা যদি এরকমভাবে করি, লঙ্কার চাষ করি, এরপর আমাদের কি করতে লাগবে দেখেন, যদি আপনারা মালচিং দিয়ে করেন তাহলে আমরা এখন ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, মানে জলের মধ্যে যে খাদ্য মিশ্রিত হয়ে যায় এরকম খাদ্য পাওয়া যায়, ওইটা দিয়ে আপনারা স্প্রেও করতে পারবেন, কারণ মালচিংয়ে তো আপনারা মাটির নিচে আর দিতে পারবেন না যখন গাছ বড় হয়ে যাবে, তো আপনারা স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারবেন। এর সাথে দেখেন আমরা নিয়মিতভাবে আমাদের যদি আমরা করি তাহলে আমরা এখানের মধ্যে জৈবিকভাবে যদি করি তাহলে জৈবিক এখন অনেক খাদ্য পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, আপনারা নিজেও বাড়িতে ভার্মি কম্পোস্ট হিসেবে আপনারা তৈরি করতে পারেন, তৈরি করে ওইটি আপনারা ব্যবহার করলে আপনাদের খুব ভালো ফসল হবে। তো দেখেন এই লঙ্কা চাষের কথা আমরা এর জন্য বলছি কারণ এই লঙ্কাটা আপনাদের সবের আপনার ডেইলি লাগে, যে কোনো আপনারা জিনিস রান্না করেন আপনাদের লঙ্কার অনেক দরকার হয়। তো আপনারা দেখেন যদি আপনারা ভালো করে লঙ্কা চাষ করেন আপনারা বাজারে ভালো মূল্য পাবেন, আপনারা দেখবেন বাজারে এখন লঙ্কা সব সময় 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা এরকমই থাকে, তো যদি এরকম আপনারা লঙ্কা চাষ করেন আপনারা অনেক লাভবান হবেন। এর মধ্যে দেখেন কিছু কিছু আপনারা রোগ আপনারা দেখবেন, যেমন নার্সারি যখন আপনারা তৈরি করবেন নার্সারির মধ্যে আপনারা দেখতে পারেন যে আপনারা গুঁড়া পচা রোগ আসে, তো আপনারা যদি মাটি শোধন করেন নার্সারির মাটিকে, এর সাথে বীজ শোধন করেন, যেমন আমি বললাম যে যদি আপনারা ট্রাইকোডারমা দিয়ে শোধন করেন, এরকম করে শোধন করলে আপনাদের এই গুঁড়া পচা রোগটা আসবে না, আর যদিও আপনারা পরে দেখেন যে গুঁড়া পড়া রোগটা আসছে আপনারা আবার এখানে স্প্রে করতে পারেন। এর সাথে দেখেন যখনই আপনারা চারাটাকে তুলে মাঠে নিয়ে যাবেন তখনও আপনারা জলের মধ্যে ট্রাইকোডারমা দিয়ে 3 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা আধা ঘন্টা যদি গাছটাকে ওখানে ডুবিয়ে রাখেন, এরপরে আপনারা নিয়ে যান তখনও আপনারা শোধন করে ভালো করে লাগাতে পারেন। তো এই গুঁড়া পচা রোগটা আপনারা নার্সারিতেও দেখবেন, এরপরে মেন ফিল্ডে যখন নিয়ে যাবেন নিয়ে লাগাবেন তখনও আপনারা গুঁড়া পচা রোগ দেখবেন। এর মধ্যে আর আপনারা রোগ দেখতে পারেন, যেমন আপনারা দেখেছেন লঙ্কার মধ্যে আজকের দিনে যারা এখন যারা

0: ক্ষেত করছেন লঙ্কা বা আগে ক্ষেত করেছেন, ওরা দেখতে পারেন আপনার লঙ্কার মধ্যে পাতা কুঁকড়ানো একটা রোগ আসে। তো পাতা কুঁকড়ানোর মধ্যে আপনারা সময়ে সময়ে দেখবেন কোন কোন গাছ পাতা কুঁকড়ানো হচ্ছে। যখনই আপনারা দেখবেন ওখানে দেখবেন যে কিছু এফিড বলে বলে ওইটাকে, আপনারা দেখবেন যে গাছের মধ্যে ছোট ছোট পোকা আছে, ওরা কি করে আপনারা ওইটার মধ্যে বসে রসটা খেয়ে নেয়। তো এরকম যদি আপনারা দেখেন তাহলে আপনারা সময় মতো আপনারা স্প্রে করেন, জৈবিক মতে হলে আপনারা নিমের স্প্রে করতে পারেন, আর না হলে যদি আপনারা কেমিক্যাল যদি করছেন তাহলেও কেমিক্যাল ব্যবহার করলেও আপনারা নিয়মিতভাবে ব্যবহার করবেন। যেমন আপনাদের যদি কৃষি বিশেষজ্ঞরা বলে কি আপনারা 2 ml প্রতি লিটার জলে ব্যবহার করেন বা 1 ml প্রতি লিটার জলে ব্যবহার করেন, তাহলে আপনারা ওই নিয়ম মতেই করেন। আপনারা নিম করেন, জৈবিক বা রাসায়নিক যেটাও ব্যবহার করবেন বিশেষজ্ঞর মতেই ব্যবহার করবেন। এরকম ভাববেন না যে যদি আমি 2 ml এর জায়গায় 5 ml দিই, 10 ml দিই তাহলে আমাদের হয়ে যাবে। আর এর সাথে দেখবেন অনেক আমরা কৃষক ভাই বোনেরা ভাবেন যে একটা আমি 100 ml এর শিশি নিয়ে এসেছি, এটা দিয়ে আমি 2 মেশিন দেবো। আসলে এরকম না, আপনাদের গাছে যতটুকু দরকার অতটুকুই আপনার ঔষধ দিতে লাগবে। বেশি ঔষধ দিলে এক তো আপনাদের পোকাটা আপনি এখন দেখবেন কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু পরের দিনে অনেক খারাপ অবস্থা হবে। এর সাথে ওই গাছের যেটি ফল আছে, যেমন যেটি লঙ্কা বাকিরা গিয়ে খাবে, দেখেন লঙ্কা আমরা কিন্তু কাঁচা লঙ্কা খাই ভাতের সাথে, তো যখন আমরা লঙ্কা খাবো তখন ওই কেমিক্যালটা আমাদের ভিতরে গিয়ে আমাদের শরীরও খারাপ করবে।
1: দাবু এটা হইতে হইতে হইতে হইতে মুখে মুখে বেদনা হয়ে গেছে গিয়া। দেখুন অনেকেও কিন্তু বর্তমান সময়ে অভিযোগ কররা বা মাথতা আপনি বাজারাটো গেলে শোনা যাইব বাজারের বেগ লইয়া বাজারের অমাতার থেকে হমাতা, হমাতার থেকে অমাতা, খালি হাঁটতেও তখন হাঁটতেও তখন চাইয়া দেখুন যে কোনো মানে এমনি যারা চাষবাস কররা, অল্প অল্প যারা চাষবাস কররা, তারা নি ফয় ফসল লইয়া আইসেন তারার হাস থেকে খরিদ কর্তা। জিঙ্গাটা যদি একটু তেরা বেখা থাকে, একটু ফুকরা থাকে, এই জিঙ্গাটা নেন, বেগুন নেন, হাড়কুল নেন, ফুকিয়া হাওড়া হাড়কুল, তারার বিশ্বাস যে এটার মধ্যে ওষুধ কম পড়ছে। কারণ অনেক সময় তরকারি রান্না করার পরেও কিন্তু ওষুধের গন্ধ যায় না সবজিপাতির মধ্যে। সুতরাং এই যে বিষ আপনারা আমরারে বা যারারে খাবাইরা তারাও কিন্তু অসুস্থর। আর আপনি কিটা 100% নিশ্চিত নেই যে আপনি এই বিষ খাইরা না, আপনার গড়র বাবি বৌদি মা দিদি বইনেরাও আপনি বাজার আইসুন তরহারি টান পড়ছে খাতো গিয়া ওই জিঙ্গাটা ফাড়িয়ে আনের, ও খাড়কুলটা ফাড়িয়ে আনের, ও ফানিলাও আনের, ও মিষ্টিলাও আনের, বা যেটা হয় আনের, তো এটা তো আপনিও খাই যা। সুতরাং চিন্তা ভাবনা করিয়া রাসায়নিক বিষ অবশ্যই দিবা।
0: তো দেখেন এই লঙ্কা লাগানোর পর আপনারা আড়াই মাস পরের থেকেই আপনারা লঙ্কাকে পেড়ে আপনারা বেচতে পারবেন বাজারে। আর এককানে যদি আপনারা হাইব্রিড লঙ্কা খেতি করেন তাহলে 3 থেকে 3.5 টন লঙ্কা আপনারা পাবেন
1: এককানিতে।
0: তো দেখেন লঙ্কার মধ্যে আর একটা ভালো কি, যদি আপনারা কাঁচা পারেন তাহলে কাঁচা বেচতে পারবেন, যদি পেকে যায় ওইটাকে আপনারা শুকিয়ে ওইটারও পাউডার করে ঘরে খেতে পারেন। কারণ বাজারে যেটি পাউডার পাওয়া যায় আপনারা জানেন, এখন দেখেছেন আপনারা ওইটার মধ্যে এখন অনেক কেমিক্যাল ব্যবহার হচ্ছে,
1: ব্যবহার হয়।
0: তো আপনারা ঘরের মধ্যেও লঙ্কা গুঁড়ো করে আপনারা খেতে পারবেন।
1: লঙ্কা গুঁড়া দাবো, লঙ্কা মানুষের এখন লঙ্কার গুঁড়ার থেকে খাঁচামরিচটাও বেশি পছন্দ করেন। খাঁচামরিচ দিয়া ব্যাপার বাড়িতে দেখছি আমি খাঁচামরিচ ব্যবহার করা হয়। সঙ্গে আরেকখান কথা দাবো, আমার হওয়ার খুব ইচ্ছা যে আপনারা যে এই যে মরিচ চাষ কররা, এই যে হঠাৎ হঠাৎ যে খুব ভারী বৃষ্টিপাত হয়, তো ভারী বৃষ্টিপাত হইলে অবশ্যই আপনারা চেষ্টা করবা আপনার জমি যেখানেই থাকুক, নদীর পাড়ে থাকুক আর দোআঁশ মাটি বালুয়া মাটি যেখানেই থাকুক, জল যাতে গাছের গুড়াত না জমে। জল জমলে পরেই কিন্তু গাছের বিপদ হওয়ার সম্ভাবনা থাকবো। তো আজকের আসর আমরা এখানেই শেষ করি, আর আগামী দিন অন্য বিষয় নিয়ে আমরা আপনারারে সঙ্গে নিয়ে আসরে আইমু। আজকে কিন্তু অবশ্যই আসরের শেষে গান আমরা শুনব, গান শুনলে মন প্রাণ সব ভালো হয়ে যায় গিয়া। আর শ্রোতা বন্ধুরার প্রতি আমরা বিশেষ অনুরোধ, আমরা আকাশবাণী কৈলাসহর আপনারা জানেন তব মনে করাইয়া দিয়ার সকাল 6টার থেকে আর রাত্র 10:30 অবধি খোলা থাকে। আপনারা বিশ্বের যে কোনো জায়গা, দেশের যে কোনো জায়গা বই আমরা আকাশবাণী কৈলাসহর শুনতে পারবা। সকালে থাকে বিশেষ বিশেষ অনুষ্ঠান, সুপ্রভাত ইত্যাদি ইত্যাদি বা বিশেষ অনুষ্ঠান থাকে। আমরা কিষাণবাণীতে থাকে দুপুরবেলা অনুষ্ঠান।

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামুয়া ফরি তাবুক সিয়ঙ্গ তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাকসাল চেন্দ্রবন খনাবায়ন কগ্রবাইনি পান্দা তিনি কগ্রবাইনি পান্দাও পুইলান খনালায়ন বাইথামগাই সিজাক কথম অবসা সামনি সাইখনারওয়ান নগেন্দ্র দেববর্মা
1: পুলানা হামবাই যতন ও রেডু গানো আসুক তাই যত তাকুকতে বহুক সংরক্ন আনি তিনি কথমা বসানো মুখা সিংহবাই মসৈসা কাইসা বলং কতর কতমাব সিংহ নই কাইসা নুখং খাই টঙ্গ আ সিংহ ওয়াতৈমাং ওয়াতৈমাং অংমান বাকে ব লালা খাই জারিমালিয়া নুখুঙ্গ সানাই সাতাম কাই থাঙ্কা বলাই বসারও খৈজাকে কাবলাই মানে জন লালা খাই মহান তবুদি হিনাই বিহিক বছরক বন বেলাইন দাগিখা সালচা হিয়াকে টঙিমালিয়া সিংহসলা মই লালা খাইয়ানে নিট অংহরকা আ জরানো মুসিসা আ চলা সাকা নিনে সালচা থানি বিহিকন আং গবাম সাল নহাইকে চামুর তুইসারে ফেকা নতিনে সালা থাঙে আ চামুর তুই ফাইদি হিনে মহিষা চলা বিঘ্ন দাগি রহকা মুসিযুগ তিরকম গানাও থাঙে আমলাই চাই টংমানে তা মজানি বিখাও আ হেলেং হেলেং কিরমা হাইনিঙ্গ আব হাইর নুই নেব নমা জরান সিংহ আ মুসি যুগ্ন নুহরই ওয়াই সব ওয়াথানে বাহারে থাঙ্ক্রো মারালিয়া ওলখাই বিক উকলক সিংহ রিফ্রেম

मांग रिफ्रे मांग कैसा बलंग बुलंगो थांगे लाइरिखा मसैसा हाइकिया खिरा सिंह आरो थांगे बन चपरो वाखरो बुतुक तुका हंकेनो सिंहनि बसारक बिहिग्रक आ मसैसा नुगु बलायना हानो लायनाय मोनै लायखा इको सादि हिरि फेका बरा फ्रोकाय हामलाय चालायखा फियाबा अ मसैसला बाय बुसा मसै वान लायजाक आग्नि सालो बुमा आबहाय आदा नाय थांदानि रवासै लायरिया नै नै মুসিবুসা সাকা বুফান বাবু আমাকে সকালিয়া তিন আসলে খা আগিনী সালত দাঁতিন সকাই চেন চামুর তুইচারি ফাই হিন্দি মন নাইগ্রা নানা তুকু নাইগ্রা বুড়ো তামুই টংখা নেবরক থাংলাই আ বলং যৌ গুড়ি পাইবে মূসা জাগা ফন খরং রক্ষা জাকলিয়া আব্রকাই মুসিবুসা আমা হনে চিরিগি নুহনি কাপ তে মুসি চলা ব বিয়ং থাকা চিরিগি বিঘ্ন নুখা হেবন কোনো খরং খালিয়া বরক বসা বাই বুফার কাবলাই টংলাই আ জরান মায়ং মাব্রী বরকনি কামাল খাজাগৈ তামু খানহিনি বর আ মসৈ ফাইজঙ্গ ফাইলেখা থাকে বরক সুপাইকা কিসিং মসৈ নরক টাঙে কালৈ তংহাসর হিংকা মায়ং আ মায়ং ন সাগা নাইদি আনি হিক মিয়াও মিয়ানি সিমি ব সামুং না ফেমনে তাকে জর সগিলিয়া জং আর উর্তু লাইখা মহ জাগা ফনবিনি খরং রক সারির মালিয়া হিংকাই আফ্রুকা আ মায়ং বুড়ি সাকা নিহি কৃখা বাহাইকে নং বাহাইকে সাইমান মিয়াও আং অ তুই গরেন তুই সৌ তুই নং তংফ্রু আফ্রু সিংহনি বহুক মসৈ বরে কাইসা আখ্রুবিটলাং ওয়ারিটলাংজাক নুমানি বিন ততরাও দেহে কানজাক ঠিক আবহাইন আ মসৈ বুড়িব হাইকিয়া হাঙ্কে বরক আরো ন কাবলাইখা আবন থিং তন নুমানি নে কাবলাইখা কেন আ মায়ংসং বরং দুঃখ নাংজাগে খা খামবই তা কাবদি তা কাবদি বৌদি সে কাইসা খালালাইয়ানো অ সিংহ অ বলংনি মাল মাতারং চাওয়াই বেবন সেংরি পাইবে হাইনতেনিকে বেবন সিন বং সসিন মাল মাতার কমাই থানাই আবন বুদি সঙ্গে চালবেন আনে কাইসা কিসিং টঙ্গ মোখরা বিন থানে থাঙে চ কক বিদি নালাইয়ান তামু খাইমান অ সিংহন ঠিক মন ক্রাক মাজরা মার লাইনাই থেহাসা পন্দ্রজন বমৈত টনাতই হাইকে ব্রক মসৈ মায়ং মোখরানো থাকা মোখরা জারা নারা মোখরা জারা বংন ফাইমন হরকাইন তামু সা কিজিং সনরও আসে আনে মা ফাইলাইকা দলে দল তামু সামুং নাং আফ্রুঙাকাই মায়ং সোলা সাকা ইকো নাহাদি কিসিং মসি মসিসা বিনি হি গসাঙ্গ সিংহবাই ওয়াখর জগে লাংজাক মানে তাক বসা বিহিক বরকরাই বর কালই যাক আমা হাইকেন ব্রক সিমিয়া কাবাং মাল মাতা অবরংনি ওয়াখরবই অব হাইচাই মাল মাতা বাইরে তনি খাব অলখাই চং চংসিসে বয় ওয়াখর জাজাক নাই তামু বুদি খাইমান নসন কক বিতি রেডি কে আপ্রকাই ইসা তঙ্গনি মখরা জারা সাকা আবো তো আমো খাইমিয়া কিসিং ব্লাই সিংহ তো ফানগনা আনি ও নক গানানি খরকসা পানথর নক টাঙাই তঙ নক টাঙি তঙে তঙ বনে মুং খাঁকে বরক মুনিসু অ বরকসা ববলাইন ফানগনা কিরিয়া তে হিকাই ব্লাই লালা করেন বনে থানে চ থাংলাই তামু খাইমান অ সিংহন পর চ বনটা কক বিতি নালাইয়ান হিন্দি আপ্রকাই বরক সিংহ মসৈ মোখরা হাইকে থাংলাইকে আ বরকসা বব খেত ও থামুং টাং টমানি বরক আসে পাল থামো নগুই ওয়ানা জাকা তামনি বাকে অ অ মাল মাত্রা আনর ফাইমা ক্লাই আফ্রুক হাকেন অ মোখরা জা সাকা অ কিসিং বরক বরকসা নির চ ফাইমানি নং বাই কক বিটি খলাইনানে তেন থানে চ বুদির নান বাইসে চ ফাই তাম বাহিবা ইংগাই কো নাহারি অ সিংহ সাল ব্রুম ব্রুম ন মাসেকে মাসা চিনি মাল ন চাওয়াই বর অ বলঙ্গ অনেক ন ব সেংরি তনি পাইথাকো চ ফোন চাই ব বাইরে নাই বন তাম খাইমান নিজাসন বুদির রেগ্রাদি আফ্রকাই কেসা ওয়ান সুগুই অব্রকসা সাকা ব্লাইন জব জল জাকা হাগে ফাটিচ পাল বাসাগুই কাইসা বিনি ফাইমাল লামাব কতর খাইনাই হাকর খুলাইন খুরকা হাঙ্কাই আইনটি জাবরা সিনি সানাই রিতনাই কেসিং মোখরা হাঙ্কাই নাইটি তরিংসা বার্থানি ফাইডি আং নন অমুই হান অবহাই কাবাং মত ফুনানে আলামতে লাংথানি অনঠগাই হাগে বথানে আফ্রু বকলাইনাই হাগে বুদি সালাইকা আও থিনো ইয়ার যতন বুদি চালাইনাই র হাকর খুলাইকা এ সালসা হাঙ্কে ভুর ফাইন মোখরা আ সিংহন হাগরনি ব নাইরা নাইরা খে টঙ্কা কবিন সালজা ফাইকা মুই লালা খাইনার বাকে আফ্রুকাই আ মোখরা জারা সাকা অ ইয়ার টঙরি নং বিয়া থানাই আ হা টংতৈ মোখরা বথাগৈ তামো বাহাইবা তাম কাম নাংজাক নং কিজিং মোখরা সিংহ সঙ্কা এংকাই নং বিয়ান থানা ফাইমানি আং লালা খাইন ফান আং নখ সানাই সাতা মুখা আনে চেরক মুসা চামুর মাচালিয়া কে ভাই কোনা দে এং গরং তুইসানাই নার মসিসা কবাং মা নুই টংখা আইং সে থাং ও আথে নাই দি ইগ আং লগের বন ফাইডান লগে লগে হিমদি নে আই আ যে হাগর খুসা তৈখাই আ মখরা থাঙে আগ তরিং সা বহা কাবি মাসে তরিং সা বার থাকা বখা সিং আইটিন হিম থাকা কেবা সলং সা পাইনা হাগর ক্লাই থাক ও খ্রাসা নুবা বলাইন ব্যাগ মানবলা নন মাজাগার ডাক নন নন সিয়াং চাগ্রা নাই নি বাপকে হাগর ক্লাই টাকা আপ্রকে মায়ং মসৈ বড় হেতে নাহারলাই

তলাই মানে ক্লাই খাঙ্কানে বড় যত্ন হাগর গিপিং ফাইলে গে আপনাকে আগ বাহিমা তং আমি সঙ্কা নানি হিক নামানী দাবো নর অক হুইনাই নহগী মা থাই দাবনি বিশেষ বসানো যাই কিং মাংস কাদুল সঙ্গে নাহিমা তো দাবোখাই ওয়ান সু নাই সিংহ নাই আপনার বইখা কিন্তু সঙ্গ নাই আংলাই চাই খাইখা গানো আইস নাগারে যাদি তাকে আংটে অমো হাইনং লিয়া নেই বাহরকে ইয়াক জোর খাই খুলমকা পুজো চাই মেয়া উল খাই হাই নাই ওয়াকল চাইফিনাই আপনার বাপ খা

0: การเรียนใจตั้งแต่อังเกอโมหายนึงเลียในบาร์กายยากจุดให้ครุมกันอืมนอกจากปุ๋ยจะใช้เมียหนึ่งอุลกให้จุนหายในสิ่งหนึ่งจนวักรูปใจพินัยกับเรือโบกับค่ะอาชิงก็กิจสิ่งในที่อังเกอบาร์กลุ่มเลียนอนลำปุ๋ยจะใช้ดีอังสมัยตั้งสวะอันนี้ลามาตองสักแต่ว่าให้นุขายกลักนี่กาบุยตองนุขังเขียบมุสิชาบะบรอนข้าบาระข้านอรมบรอฮักข้ากลายอากอนอามุนบรอกมิชันสักบรอกสันสักกิจิงบนอยากเรียนสิเดพอดีบอสมัยตั้งกาบุยตองจะข้าแต่ตามใครเนี่ยวันนั้นยังทั้งก้ามันฮักเอาเนติเชริสิเดนี่เนี่ยอามุสิชาบะยังแบบนั้นอาบรอกสันก็แข็งใจอาบรอกสาวด้ากอนุสิตุนน้องก็ไปนะนี่วันสุกิบอตอตัดดึกขึ้นดูมุ้ยคุณมติสอบเรื่อยหาประติเชริมันเองอาจดึกขึ้นสกี้สินิเซอาชิงว่าอาบุษเกจโจลิจักขาวัยเช้าวันนั้นทั้งนี้บรอกนี่ชักว่าวาทนาไปจับรู้รีมันเองเก็บเพียบไปบินโอกลโก้อาจกลองสตุยจ้าบรอกนี่ก็โอกลโก้บินโอกลโก้ผัดจักกลองสกลองก็น่ารื่อยวัยเช้าวันนั้นบ่บินชาวคลายสินิเซกันบ่ผ่านกันอาบ่ขิดอะไรกันมินข้ากลับมันไหนอาบุกัยอาโกลงก็มินิแองพิกุงนารุปารติเขยฮาวิบอกเลยอาบุกัยสักะนนอัศกัยซึ่งนึงคอยนี่จึงที่สามสุนให้แน่นจึงจินอุบรนงสายเตเบียงมังคลายให้ด้าอาเบียงมังคลายมันนี่อามันให้นึงตาวมันสิดีอาบุกัยบ่อที่นับกัยเกิดก็องคลายต้องการสิงอาบุกัยอามุริชาบุสักะฮามิเลฮามิโนข้าเก็บเลยข้าเก็บเลยนอแกอาบุกัยอิงสามเจียงสักเนี่ยบ่มาถึงไหนนี่บรองไรแกอาบุกัยบรอกสักนึงตาบุอรุถุยตองสิดีนี่นี่ภาษาพูดถือชินายนึงบุญนใจข้าแค่นึงภาษามันจะข้าเสียบนี่สักดองสองการนี่นี่บรออรุกับไปเลยแกอรุตามสังมันแกเจสายาสุกยาข้ามในบริษัทข้านี่นี่อาศัยเบนอว่าบุถุยดองสองมันเนี่ยเอาพูดจากอันก็ทมารุปไปข้าตัวนั้นหามัย
1: อาศึกษาขนาดไหนแกกรุบันย์ปันดาวบ่ายทั้งวันชีจะก็ทมารุปซะสามันีছাইখানার কা নগেন্দ্র দেব বর্মা তাবো খনাবায় নে কগলব সামানি ছাইখানার নে ঋষিকেশ দেব বর্মা
2: আনি পুইলানি কগলব নি বুমু ই কলে তাবুক সে রুতুক মানছিও ফিল ফিলি রুতুক মালে রুতুক মান খা তাবুকলে সিয়া আং অঙ্গি টংমানী সিয়ং অংখা তাবুকলে আশুক খৈজাক ফাইমানী তাই খৈজাক ক্লিয়া তাইলে লগি লাগাই অংলাইমানী সাপনাই ফাইকা তাবুকলে ই কলে হনৈ চিরিক টংখা দল সালে নুবুইব নুগ্যাহাই অঙ্গি টংখা নরকলে ইয়কনানি লামা তংসা টংমানী থাংনা নাইলেয়া বাকসা আ লামা হিমনানী হিমনা মুচুংখাই তিসাউই খরক মকল কাইসময়ই নাইসিক দিনরক হিমনা চাইতক দি পাল খে নরক খুঞ্জু কাইসময়ই খানা দি নরক ই কলে চিনি চাবরক চাইয়াই তা তংনি নরক গুদক চাখৈ মজদেংরক হাংজাক পেংজাক রোগজাগরক চাতাং ইকজাক মৈত্রুরক আউন্দ্রু বেরমাবুতুই তেইচং প্রেংরক জে অচামুং চানাইরক উমর কলক খে তংলাং খাবরক ই কলে চিনি কানব্রক কানলাইদি চুমলাইদি নরক রিগনাই চামথি কান্তি খে খাজাও রিসা সর্তি খে ইয়াগো মাথিয়া কত গো গান্থি খাজু সুরাং বর্তি খে সাউই সাবাইয়া নাই নাইবেয়া নাইথক ধানি চিনি তিপ্রা যুগ বুড়ি রক্ন বুই বাই সুতাই করই চলা রক্ন বো নাইদি ততরা ফানমানি ললাই রক কুতাই রিবরক চুমনাই রক বুইনি সাইবারা নাইথক মানি চিনিতি প্রাসা চলারক ই কলে চিনি তমুং রক ওয়ানাই তাকনাই করং রক বলং সগৈ হোক খাইনে রক জাদু কলে যার চাবই হোক হাবা তানাই রক হুগন সঙ্গৈ মাই চানাই রক সাল হরসিয়া সামুং তানাই রক সাকন হামজাকতেই বুইন হামজাকনাই রক টংকরৈ রূপরৈ বাগৈ চানাই রক চাব চাব চাউইব চাবায়া রক আসকে কতর কতর মাই গুড়া রক ওয়াক তক তাখুম পুন মুসুক মিসিপ করাই তে মায়ুং সে রিউই ফাইনে রক ব্যাং থাংবা কে আতং রক কত গ রাং বুতাং কানৈ তংনাই রক রাং চাক রুক ফাইসে হাও ফমনাই রক বিয়াল তামন হিনসাই সে মানে রক রাং বুসু রুই সে সেবু গসাই নাহানাই রক ব্যাং থাংবা কে আর রাং পয়সা রক খলাই বাইসে থাইবাক নাই রক জে নুহুর সাক না দি হিনাই রক ব্যাং থাংবা কে নরক নি আ থাই রক বেবাক ন কমর না নাই তংবাই কে শিউই বসিয়া হাই

পয়সা রক খলাই বাইসে থাইবাক নাই রক যে নুহুরসাক না দি হাই রক বিয়াং থাংবাই খা নরক নি আ থাই রক বেবাক ন কমর না নাই তংবাই খা শিউই বসিয়া হাই তামনি এংখা আনি তাই কেসা ককলম নি বুমুং ওয়ান সুক দি আচু আচুই সং কাইলেংমা খুমরক তাবুক বুবারই তংখ মতম জিপ জিপ খুম নি বাহাই তাবুক সারই তংখ কুমকিলা পুংমানি কুহু কুহু খরাং তাবুক পুঙই তংখ হোক হাবাও মাইজু চালাইমা তাবুক মই তো মানখ ওয়াশুঙ্গ তখান পেঙ্গি চামারক তাবুক চালাই তংখ মানি ককথাই কক বরক কক ন সানাই করি দেং ন ওয়াইং খিলিউই আমার চাপমা রসাব জায়গা দেং ন চিনি লাইবুমা সাপানো তুই বিশিঙ্গ কলক তমাহাই বুফুরু কুফুংচান সাতুং কুতুঙ্গ হিমুই তমাহাই বুফুরু সাকলম মান সালচালে ফাইনাই জন খাইরকনাই আফ্রু বন লগে মারনাই তাবুক আনি ককলম নি বুমুং চেরাই মা ফানি কক সামানো চেরাই খনাইরক বেলাই খানানি নাঙ্গ মা ফানি হামজাকমান পগৈ থাঙিয়াবই বরম সেরেনা নাঙ্গ তালচি নন অগ তুই দংখা নন লব সাওই বুসুক রেসাবখা হায়ুং নাইথকন নন ফুনুখা মা মা হিনই বুসুক নাবখা আবুক তুই চারে ওই নন বান্দিখা মানি খুরিউন অমুক তুই থাঙ্কা মানি খুরিনি কুমা জগনা ওই ওয়াইঙ্গ মকল রুখা চেরাই কাহাম ন আচাকিয়া হিনই কুমা জগ সাকলাই রেখা কামিনী বড় রক আওয়াই মুখনাই দংথকই মশালাইখা সান্দাই মাসাক রক হেলি তুবুই চেরাইন ইয়াফারনা পাইকা চেরাইনি বুফা চেরাইন লবুই মনই মনই মাং দংখা চেরাইন কাহাম খলাইনা বাকই মা ফাসং বুসুক চাইত সাক সাক চাইয়ই চারিব চামুং কথক কথক কিসু থুই ক্রান মুথুই চেরাইন নাইকলই ফাইকা দেং দেং বুচা হিনই লব সাউই বুচানা ফরং রেখা কলাই কেটে খাই তমানি নুগুই বুফা খারসি গই ফাইকা ইয়া শিচুগ্রমুই হিমনা ফরংকা সালকিসা ওল ন হিমনা বরংকা খুক থাকিয়াকে বোমা বাই বুফা চেরাইন ফরংমাং দংখা বসাব শিকলা সকা চেরাই বসি ওং অংখা বাইয়াব কাহাম বাই কথাউই তংডি বাইয়াব হামিয়ারক বাইয়া বুমা বুফারক চেরাই বুসানো হামিয়া খালাইনা নাইয়া চেরাই কাহামকে বুমা বুফানি বরম চেরাই হামিয়াকে বুমা বুফানি সরম তাবুকনি ককলমনি বুমুং লগিরদি লগিরদি লগিরদি আনো নং লগিরদি আনো নং লগিরিখে হাকসালসে সাম্পাঙ্গ হাবানি পজারক আনো নংরুকে হিলিক সে হেলেং অঙ্গ আনি গান্ডার বাজাউই তংখে লেংমা সে লেংয়া অঙ্গ হাবা কলকমা পাইয়া অং তংব ডাক্তি সে পাই থাঙ্গ হাপিংনি মৈখতং খলৈ তলাঙ্গৈ নগ থাঙ্গি চান তৈসানি আব রমৈ তলাঙ্গৈ গোদগরৌই চান নিনি ইয়াকনি মাইমুই মাচাখে বেমারসে হামুই থাঙ্গো কনৈ খাক বাকসা কবিদি চাপখে চুগিয়াসে চুগুই থাঙ্গো কনৈ থানজাকে ফানথনলাইখে মানিয়াসে মানৈ থাঙ্গো আনি তাবুকনি ককলবনি বুমুং ঋষি তিলেমা বিহিক বুসাই তৈলাইমা ঋষি পৈতু চালাইয়া অংমা বাইসি খরকসা তে খরকসানো পৈতু খালাইদি এরেং এরেং কক সাউই তাওয়ালাইদি তংমুং কথারকে তংনানি নাংনাই হাইকেসে পৈতুব খালাই মান্নাই ঋষি নাংলাইয়ী ওয়ালাইমা খরকসা তে খরকসানো মাজরা বেরমা মাজরা সাবনি চেরি নাইলাইদি মাজরা কৃখে তংনা চাইতকদি জেফ্রু বড় রংনি নাইসলেরমা বাংফ্লাইও ওয়ালাই সুগলাইব আফুরু নফায়ো ওয়ালাই সুগলাই তাংলাইদি নুখুংসে কাক খাইদি তংমানি ওংখাই লিগি লাগাই নুখুংব থাংসিনাই বাই বুমা বুফাসং নরকন রেখাকাই কাইলাই বলাই খ্লাইনা আবু বুসুক সেদাই বিহিক বুসাই কক জাবলাইদি হালকন কাক খাইদি তামতং কৰি আবো সালাইদি কৰিখে পাই রুদি পাই মানিয়াকে কিসা নাইসিংদি খানো মেথেবি দংদি যে তংমানি হামজাকমা রেখাই নুখুং ফায়ানো হামসাই তা ওংলাইদি খালাই বিলাই আবো ওংমানি চায়া হামজাকমানো সে কথার খালাইদি কাকলাই ফুইলাই হামিয়া তাবুকনি ককলবনি বুমুং বুখা নন কেব মেচিনি মানিয়া বাগ্রুম বাসাই রেখে নন কেব কাসুই মানিয়া উৎসেবই নং থাং

呀兄嘞，到过了十九一点再去，我好不嘞，大一位同客，大不你什么成功？都过了四季，不开鸟。

zorabana, musanya di zorabana, o tonto ya de o na.

0: 好受累。好生来，好绿色好的门可奈，哦，好生车车让嘛你，大不你什么路过？
1: 哦，大不你啥路过？大不你啥？

不浪嘞，当啥浪子走，不看娘。东山浪子走，风开鸟，卡本大漠山，此人。

0: 마요레 시클라 카팡 유디라 마요레 시클라 카팡 유디라 노골레 카바트리에
1: 오 따분이 소마에

0: 오마지 빌었다 부벌가야사 오팡울레에 따탕지스 팡울레에 따탕자바토나 유딜레
1: 따붕에 소마르고

사정 동나이랑 싹 꼬리자 성벽 바랑싹 바랑싹 능멀레이 오니닐레 마샤마랑 쓱 마랑고 스발레

0: শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলায়। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে
1: প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
2: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
1: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
2: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
1: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে, ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা

0: উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইকের অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
1: युवा हमारी राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातियों समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जोड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
0: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কার যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদৌলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা।

0: যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশ জুড়ে 182,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিও ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: करोड़ परिवारों को सोलर रूफटॉप लगाने के लिए सरकार मदद करेगी।

রঙ ফান বাংরি মূনি কাইসা কাক লামতে হদানি বেবাক বেরামনি লুকুরক হামক্রাইংমানী বিশংতৈনো সই হামক্রাইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি দুই দুর্মুংবাই অতালনি ব্রী শালমারি শিলংগ শালচি সালকা পর্ষদনি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অতালনি ব্রী শালমারি ও শালনৈনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবারিনি খসড়া বোটান মুংরাম চিনি কারিজাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলাও ক্রিকেট থাই রকনি আগো থাই মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারি রেখা তাবু কক তুমার শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফানবাংরি মূনি কাইসা কাক লামতে হদানি বেবাক বেরেমনি লুকুরকনি হামক্রাইংমানী বিশংতৈনো সই হামক্রাই অঙ্গো তিনি দিল্লি কতাল জনজাতীয় বৃত্তি তাংবুতাংনি সেপনাহানাই রকনি বখাক কক নারকনানি থাঙ্গই ব সাকা হাপাংনি বৃত্তি তাংবুতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল লাম ফিয়গৈ রেখা অ তাংবুতাং রাংনি চুবা সুসিমিয়া আবো শিক্লা রকনি ইমাং মুক্তাং খ্লাইমানি লাম রাষ্ট্রবক্রক শিক্লা দফন হাকতনি ফানতৈ থিনাংনি মারি খুরসাবুই আলাই দেখা জনজাতি শিক্লা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালই টংনানি কবক মুং নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈ দুর্মুংবাই অতালনি ব্রী শালমারি শিলংগ শালচি সালকা পর্ষদ এবার এনইসি নি ফিল্ডসনি চিথাম অধিবেশন সংসার জাগানো তিনি লোকভবন মিজোরামনি হাস্তেফা বিজয় কুমার সিং শিলংগ সংসার জাগনা থাঙ্গি টংমা অ পান্ডানি যুগালি মুং নতৈ ককলাম সালাইকা ব শালচি সালকা আমচাইনি বেবাক হামক্রাইও কেন্দ্র হাপাংনি সামুংনি সাকাবো ফান বকসিনকা বসকাং অধিবেশন বেবাক রংজাক বেদেকনি কথালাইজাক চাইটক মুং নতৈ দুলানি দাগিমুং রেখা অ ককলাম সালাইমাও এনইসি বেখ্রেপ্তাই সামুং বুতাং চাসারনাও বেদেকনি তাংরা ডেভিড লালথান লুয়াঙ্গা নই সাই নই চিব্রুই বিশিনি ডিসেম্বর তালো আগরতলাও সংসার জাকমা পাইথাক এনইসি প্লেনারিনি ককচং মুনি সাকা নাহারজাক উলনি আপ্রি রকন সবাই শুক্রবৈ সাই খেনারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী শালমারি ও শালনৈনি হাস্তে বেড়াইমাও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী শালমারি সানজা জরাও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলাও ফায়ানো উলনৈনি সালো এবা বা শালমারি ও ফুঙ্গ আগরতলানি রাজভবন কসাম পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হামতাই রুমাও মানজাগানো দিবর জরাও সালথাং ত্রিপুরা হাঙ্করনি লঙ্কামুরাও বিএসএফনি আরি আমচাই বাবাইও বেড়াইনাইয়ানো আবনি উলো ব শালবাগানো বিএসএফ সদর নাইখুং বাই কুচুক বেরেমনি ককলাম সালাইয়ানো ককলাম পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশনি দাগিফাং অক্রা বিএসএফনি আইজি তৈ কুবনি কুচুক আচুকথানি অফিসার রকব মানজাগানো ভারতনি দরবার ফাং বক্রক সূর্যকান্ত তিনি সুপ্রিম কোর্ট খড়ক বা কতাল দরবার ফাংন সময় তাংরেখা সুপ্রিম কোর্ট কলেজিয়ামনি সাকলাই মুংবাই কেন্দ্র হাপাং বরকনি শীতক মুং গসিমুং রুমাইয়াগুলো দরবার ফাং শিল নাগু শ্রী চন্দ্রশেখর সঞ্জীব সচদেব অরুণপল্লি তৈ চাকরা কেরং করং বি মোহনানো সুপ্রিম কোর্টনি দরবার ফাংনি সময় তাংরেজাখা হাকতর হাকতর ফাতানি জুদা জুদা ককনি রংতাই লুকু খুরুমপুই হামক্রাইও রামকৃষ্ণ মিশন তৈ হাস্তে হাপাংনি স্নামখর তৈ বানিয়া নাইখুং সামংকরং খ্লাইমুং নাইখুংনি বিশিঙ্গ মুং সয়ংখা তিনি তাংন কতর মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা স্নামখর বানিয়া মন্ত্রী সান্তনা চাকমানি মানজাক মুংবাই হাস্তে হাপাংনি বখাকতৈ স্নামখর বানিয়া তাংরা কিরণ গীতে তৈ রামকৃষ্ণ মিশন বিবেকনগর বেদেকনি তাংরা স্বামী শুভকরানন্দ মহারাজ মুং সয়রলাইখা রামকৃষ্ণ মিশন আগরতলা গঙ্গাইল রোড কেন্দ্র ও অরং চেং জাগানো রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজ হাকতর হাকতর ফাতানি দাল বিদাল ককনি রংনি শেপ নাহারনানি শেপ রিওয়ানো লামসকমানি কক নারকমাও তাংরা কিরণ গীতে সাকা বুসকাং তাল নৈনি বিশিঙ্গন আগরতলাও অ কেন্দ্র চল অংখাই খড়ক সারা চুকজাকন শীতক জাগানো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ো আকাশবাণী কক তোমা আপডেট মানানি বাকে লগ ইন খাই www.newsonair.com newsonair.app টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা টে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো ত্রিপুরা সংদুকবাই থাইকলজাক জেলা পরিষদ এবার এডিসি ভিলেজ কমিটি চংবারিনি খসড়া বোটার মুংরাম তিনি কারিজাখা অ মুংরাম নগৈ জুন তালনি চুকু শালমারি জরা সানমুং কেবেংমুং ইয়াচাক জাগানো অ তালনি চি তাই চিসা শালমারি সানমুং তাই কেবেংমুং বাইরে জাগানো পাইথাক বুতার মুংরাম কারিজাগানো জুন তালনি চিবা শালমারি হাস্তে চংবারি কমিশন।

তাংরা অনুরাগ সেনতিনি অকক তুমানোর রেখা বসাকা তাকলাইনি বিলেজ কমিটিনি চংবাড়ি ও কাইবারা চার্জিসনি বিলেজ কমিটি ও কাইনৈ সাই তকরানি গবাং আচুক থায় বোট নাহার জাগানে আপনি বাকি জুদা জুদা ব্লক বেবাগৈ কাইসা সাই বারা বাচি বুট কেন্দ্র সংযা জাখা বসং পঞ্চায়েত নৈ সাই নৈ চিবা সকাল ইয়াফার্মা পান্ডা খনা দিল্লি কতালো সংসার জাগানো হাকতরনি জুদা জুদা বাবাইনি কাইব্রুই চিনৈ কাহামকুক পঞ্চায়েত ন অসকাল ইয়াফার জাগানো পান্ডা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত মেদেগ খুংথাম চিব্রুই কামি পঞ্চায়েত তাই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সকাত মেদেগ কাইচার পঞ্চায়েত ন সকাল ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েত নি বখরক রক বরকনি কাহামকুক চেতন তাই খুরচাজাক থত কাহাম মান মারি নতুই কক নারকানি শেপ মানানো বেড়াইখ্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরাতে মুম্বাইনি বিশিঙ্গ বীরখুং নি সেব দাদাক সিদাক চল খাইনা ও কেন্দ্র হাপাংনি থানি সানমুক্তি শাখা কেন্দ্রনি বীরখুং রকামুং মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডুনি থানি ককতুন কাইসা ও সানমুং নি ককন খুরশাখা ব ত্রিপুরা রুঙ্কচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক শালমারিনি বিশিঙ্গ মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আঞ্জকমুং নাহার জাগানো বসাকা আমজকমুংনি অংখারি কাংব্লাই চেরেই নাইনা ও কইমুংব্লাই জমারুমানি পাইথাক শাল মিয়া পাইখা আমজকমুংনি অংখারি কাংব্লাই সেলফ ইন্সপেকশননি পাইথাক শাল অ তালনি চুকু শালমারি গুমতি হাঙ্কর হায়ুং তংখর সাল পালাইনা নরগী আলাইদা হজাকমুং সামুবুতাং ইয়াগর নাহারকা হাঙ্কর নাইকলফাং হাঙ্কর নাইকলফাং রিঙ্কু লাথের শাখা তংখর খাতিমুং সরাই স্রাই তংমুং নকবার তৈবার নতুই হজাকমুং তঙ্ক সংলুক রগ্নি থানি হজাকমুং সগৈ রেনানো নাহারৈ গুমতি হাঙ্কর নাইকলফাংতে হাঙ্কর স্বচ্ছ ভারত মিশন কমিটিনি চেতনবাই মিয়ানি সিমি বসকাং জুন তালনি বা শালমারি জরা স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু কুচুক বেড়েমনি হজাকমুং তাই স্রাই স্রাই তংমা সামুবুতাং পালাইনানি চংমুং নাহার খা হাঙ্করনি বেবাক ব্লকতে পঞ্চায়েত আমচাই ও সামুং বুতাং সংসার জাগানো মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি ইয়াগো থংনি মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারে রেখা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি সিএসআর রাংনি চুবাচুবাই ও পান্ডানো সংসাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন তিনি পান্ডা ও টিসিএ বাই নাইকলজাক বখাক্সতে এসোসিয়েশন সদর বখাক্সতে কাই চিব্রুই ক্লাব জুদা জুদা কোচিং সেন্টার তাই প্লে সেন্টার রকনি বাকি থংনি মানৈ তাই কাই সারা চার্জি কিট ব্যাগ ইয়াফারে রেজাখা পান্ডা ও মন্ত্রীকরা শাখা কতাল ক্রিকেট থাই রকনি হামক্রায় অচেতন বেলাই বলাই জাকথতক হাস্তে ক্রিকেট মথানি সামুংন বলাই মন্ত্রী অকরা শাখা ক্রিকেট মথারক স্রাই স্রাই নিবিশিংতৈ সামুং তাঙ্গৈ তঙ্গ পান্ডাও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিষ চন্দ্রদাস মানজাখা তাবুক নবতিবারনি ককতুমা আইএমডিনি তিনি সেকাংবাড়িয়ানি ককতুমা নরগৈ অ তালনি ব্রী শালমারি কেরালানি শালগ্রা শালথাং মৌসুমী নকবার হাপ্পাইমানো হনই সাজাখা ইয়াঙ্গো আগরতলা ও নবাদ্বীপার নাইখুংনি বখাক্তৈ সাজাখা খনা শালনি শাখানি তুংমারি থামচিবা ডিগ্রি তাই খামানি নৈচিসনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি শালনি শাখানি তুংমারি তংমানি থামচি দক দশমিক দক ডিগ্রি তাই খামানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি শিকাং ককতুমা বুবাগ্রক তৈ বৈশা সাফিরো রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা রং ফানবাং রেমুংনি কাইসা কাক লাম তৈ হদানি বেবাগ বেরেমনি লোকরকনি হামক্রাই ইংমানি বিশিংতৈন সয় হামক্রাই ইংগো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি তৈ দুলমুংবাই অ তালনি ব্রী শালমারি ও শিলংগ সাজি শালকা পর্ষদনি ফিল্ডসনি চেথাম অধিবেশন সংসার জাগানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অ তালনি ব্রী শালমারি ও শালনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো এডিসি ভিলেজ কমিটিনি চংবাড়িনি খসরা বুটন মোংরাম তিনি কারি জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা ও ক্রিকেট থাই রকনি আগর থংনি মানৈন খবৈ কিট ব্যাগ ইয়াফারি রেখা ককতুমা তিনি বাকি অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সথি ব্রীচি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী

চৌঠা জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী চৌঠা জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই দিন সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্যসচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে রাজ্য সরকারের পক্ষে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে এবং রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ মৌ স্বাক্ষর করেন। আপাতত রামকৃষ্ণ মিশনের আগরতলা গাঙ্গাইল রোড কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালু করা হবে। রামকৃষ্ণ মিশনের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ দেশ বিদেশের বিভিন্ন ভাষা শিক্ষার সুযোগ এনে দেবে। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ বলেন, কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশন এবং হায়দ্রাবাদেও মিশনের ভাষা শিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতি বছর এই কেন্দ্রগুলো থেকে 18,000 শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করেন। আগরতলার এই কেন্দ্রটি হবে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম একটি শাখা। এই কেন্দ্রে ভারতীয় বিভিন্ন ভাষা ছাড়াও জার্মানি, জাপানি, ফরাসি সহ 18টি ভাষা শিক্ষার সুযোগ থাকবে। স্বাগত ভাষণে সচিব কিরণ গিত্তে জানান, আগামী 2 মাসের মধ্যে আগরতলার এই কেন্দ্র চালু হলে 100 জনকে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9ই জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 এবং 11ই জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15ই জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ এখবর জানিয়েছেন। তিনি জানান, আসন্ন এবারের ভিলেজ কমিটি নির্বাচনে 587টি ভিলেজ কমিটিতে 2,600 বেশি আসনে ভোট গ্রহণ করা হবে। এর জন্য বিভিন্ন ব্লকে মোট 1,550টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামী 4ঠা জুন শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ এনএসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। আজ লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বৈঠকে এনইসির পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লালথান তুলাঙ্গা এবং 2024 সালের ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ এনইসি প্লেনারি সিদ্ধান্তগুলির উপর গৃহীত পরবর্তী পদক্ষেপগুলির বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6ই জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা গতকাল শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9ই জুন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেব, অরুণ পল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আগামীকাল নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা

0: সেন্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নয়াদিল্লিতে বৃত্তি প্রকল্পের আদিবাসী সুবিধাভোগীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সমাজের সর্বস্তরে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নতি ঘটলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। শিক্ষা ক্ষমতায়নের একটি শক্তিশালী মাধ্যম, কারণ এটি ব্যক্তিকে আত্মনির্ভরশীল, সচেতন এবং সক্ষম করে তোলে। তিনি আরও বলেন, সরকারের বৃত্তি প্রকল্পগুলো উচ্চশিক্ষা ও নতুন সুযোগের পথ সুগম করে, আদিবাসীদের জীবন বদলে দিয়েছে। ভারতে প্রতিভার কোনো অভাব নেই এবং তাদের চিহ্নিত করে, লালন করে ও বিকাশের জন্য সঠিক মঞ্চ প্রদানের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ যৌথভাবে আজ আগরতলার লিচুবাগান এলাকায় বন্যাত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত মহড়া পরিচালনা করেছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুই সংস্থার সমন্বয় এবং প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোনামুড়ায় ভূমিকম্প মোকাবিলা বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পুলিশ প্রশাসন, টিএসআর, বিএসএফ, সিভিল ডিফেন্স, ভলান্টিয়ার, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। গোমতী জেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলা শাসক রিঙ্কুল আথের জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, জলবায়ু সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোমতী জেলা প্রশাসন ও জেলা স্বচ্ছ ভারত মিশন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে গতকাল থেকে আগামী 5 জুন পর্যন্ত স্বচ্ছ গ্রাম সুরক্ষিত জলবায়ু শীর্ষক বিশেষ সচেতনতা এবং পরিচ্ছন্নতা অভিযান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার সবকটি ব্লক এবং পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হবে। বিধায়ক দীপঙ্কর সেন আজ বিলোনিয়ার ঈশানচন্দ্রনগরের লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের 31তম বাৎসরিক উৎসবের সূচনা করেন। উপস্থিত ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, আশ্রম কমিটির সম্পাদক অমৃত দাস। এই উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় এক অনুষ্ঠানে উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর তহবিলের আর্থিক সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজকের অনুষ্ঠানে টিসিএ অনুমোদিত মহকুমা অ্যাসোসিয়েশন, সদর মহকুমার 14টি ক্লাব, বিভিন্ন কোচিং সেন্টার ও প্লে সেন্টারগুলোর জন্য ক্রীড়া সরঞ্জাম ও 108টি কিট ব্যাগ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদীয়মান ক্রিকেটারদের উন্নয়নের জন্য এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রাজ্য ক্রিকেট সংস্থার প্রশংসা করে তিনি বলেন, ক্রিকেট সংস্থা স্বচ্ছতা বজায় রেখে রাজ্যে কাজ করে চলেছে। অনুষ্ঠানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 4 জুন বৃহস্পতিবার কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 4 জুন দুদিনের রাজ্য সফরে আসছেন। এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের যুবকদের ক্ষমতায়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদীয়মান ক্রিকেটারদের হাতে ক্রীড়া সরঞ্জাম সহ কিট ব্যাগ তুলে দেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103 আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা।
2: শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প। সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন achakiainsurancelia.com and insurance

0: This initiative by General Insurance Council of India.
1: अच्छा किया, insurance लिया.
2: আরে আশা দিদি, আপনি?
3: শারদা, খুকি কেমন আছে?
2: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে.
3: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
2: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়.
3: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে. এই বার্তা আপনাদের জন্য, গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না. ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন, নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন.
4: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ.
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত.

0: टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় নবম শ্রেণীর ভূগোল। পড়াবেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
3: নমস্কার। আজকের পড়াশোনা অনুষ্ঠানে শ্রোতাবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা বইপত্র এবং খাতাপত্র নিয়ে বসে পড়ুন। বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা নবম শ্রেণীর ভূগোল জিওগ্রাফি বিষয়ে আলোচনা করব। তোমরা যারা আছো খাতাপত্র এবং বইপত্র নিয়ে বসে পড়ো। আজকের আমরা নবম শ্রেণীর ভূগোল এ নিয়ে আলোচনা করব। তো তোমরা তো জানো যে আমাদের নতুন সিলেবাসে, নতুন পাঠ্যসূচিতে আমাদের ক্লাস নাইনের জিওগ্রাফিতে 6টা ইউনিট আছে। তো আমরা প্রথম ইউনিট না, আজকে আমরা দ্বিতীয় ইউনিটে পড়ি। দ্বিতীয় ইউনিটে আছে আমাদের ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমরা সবাই প্রস্তুত? তো আমি শুরু করে দিই আজকের অনুষ্ঠান। তো প্রথম প্রশ্ন হচ্ছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ভারতের। তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এখন আমরা যদি বলি, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মধ্যে ভূপ্রাকৃতি বললে তুই কী বুঝো? এই ভূপ্রাকৃতিকটাই কী বলতে পারবে কেউ? তোমরা ভূপ্রাকৃতি মানে কী পারবে না, অবশ্য পড়াশোনা করলে অবশ্যই পারবে। তো আমি বলে দিচ্ছি, ভূপ্রকৃতি মানে কী? কোনো দেশের ভূপ্রকৃতি, ভূ মানে মাটি, তার প্রকৃতি মানে তার চরিত্র বা গঠন, তার ওই দেশের জলনিষ্কাশন বা নদ নদী, ওই দেশের আবহাওয়া, ওই দেশের জলবায়ু। আবহাওয়া তো জানো তোমরা, সে জলবায়ুটাও জানো। মৃত্তিকা, মৃত্তিকা মানে মাটি, ওই দেশের মাটির গঠন, তারপরে ওই দেশের স্বাভাবিক উদ্ভিদ, ওই দেশটার ভূপৃষ্ঠস্থ বা ভূয়াভ্যন্তরীণ জলের অবস্থা, ওই দেশের প্রাণীজ সম্পদ, বন্য সম্পদ, এগুলো সম্পর্কে জানবো, ওই দেশের খনিজ সম্পদ কী কী পাওয়া যায়, এইসবগুলি একত্রে আমরা ভূপ্রকৃতিক পরিবেশ বলি। তো ভূপ্রকৃতিক পরিবেশ অবশ্য জানলে এবার, তো ভূপ্রকৃতিক পরিবেশ কীভাবে গঠিত হয় এটা আমাকে জানতে হবে। আমরা ভারতের ভূপ্রকৃতিক বিষয়ে জানার আগে আগে এটা জানতে হবে যে ভূপ্রাকৃতিক পরিবেশটা কীভাবে গঠিত হয়, জানো কি তোমরা? হ্যাঁ, এটা কিন্তু বিরাট কঠিন ব্যাপার, তবু আমরা আজকের আলোচনায় সেটা আমরা জানতে পারব। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ রহস্যজনক ব্যাপার। ঠিক আছে, বর্তমানে আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের উত্তরাঞ্চলে কী আছে, উত্তর দিক, উত্তর সীমানায় হিমালয় পর্বতমালা। এই হিমালয় পর্বতমালার যে আমাদের ভারতবর্ষে যে প্রভাব বিস্তার করেছে সেটার মধ্যে বলতে পারবে কী প্রভাব আমাদের হিমালয় পর্বতমালা আমাদের জনগণের, জনসাধারণ এবং ভারতের অবস্থার মধ্যে কীভাবে প্রভাব ফেলছে? এই হিমালয় পর্বত আমাদের একদিকে যেমন প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে, উত্তর দিকের বৈদেশিক আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করছে, তেমনি আবার আমাদের ভূপ্রাকৃতিক পরিবেশকেও নিয়ন্ত্রণ করছে।

এই যে সুউচ্চ হিমালয়, এই সুউচ্চ হিমালয়ের জলধারা এই ভারতবর্ষে বিরাট একটা গাঙ্গেয় সমভূমির সৃষ্টি করেছে। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে এই হিমালয় পর্বত। এই গাঙ্গেয় সমভূমি সৃষ্টি হওয়ার ফলে এখানে কি হয়, এখানে উর্বর মৃত্তিকার সৃষ্টি হয়েছে। উর্বর মৃত্তিকার সৃষ্টি হওয়ার ফলে এখানে ভারতের, বিশেষ করে ওই অঞ্চলে ভারতের খাদ্যের স্বনির্ভর হতে পেরেছে। এখানের উর্বর জমিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য, ধান, গম, ভুট্টা এগুলো উৎপন্ন হয়। তো এ বলা যায় যে হিমালয় পর্বতমালা আমাদের জনজীবনেরও বিরাট প্রভাব ফেলেছে। তো এই হিমালয় পর্বতমালা যে আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে প্রভাবিত করেছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো হিমালয় পর্বতমালা আমাদের যে ভূপ্রাকৃতিক গঠনের যে প্রভাব বিস্তার করেছে, তার আগে আমরা এই হিমালয় পর্বতটা কী ধরনের পর্বত সেটাও জানতে হবে। তো জানতে হবে না তো? আমরা জানি অনেক ধরনের পর্বত আছে, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত। আমাদের হিমালয় একটা কী ধরনের পর্বত বলছিলাম? নবীন ভঙ্গিল পর্বত। নবীন কেন বলা হচ্ছে বলো তো? এখানে নবীন বলা হচ্ছে কারণ এটা এখনও নতুন, সবচেয়েতে নতুন পর্বত সৃষ্টি হয়েছে, বিশেষ করে আজ থেকে 7 কোটি বছর পূর্বে এর উৎপত্তির সূচনা ঘটেছে। বুঝতে পেরেছো তোমরা? এই হলো হিমালয়। এখন হিমালয়টার উৎপত্তি যে হলো, কীভাবে হলো সেটাও তো জানতে হবে, ঠিক আছে না? আমাদের বিরাট সুউচ্চ হিমালয় আমাদের উত্তর সীমান্তে রয়েছে, সেটাকে জানতে গেলে তো তার উৎপত্তি সম্পর্কে তো জানতে হবে। তো উৎপত্তিটা জানতে গেলে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্লেট টেকটনিক, থিওরি অফ প্লেট টেকটনিক বা পাত সংস্থান তত্ত্ব। তোমরা এই আমাদের দ্বিতীয় ইউনিটের সূচনাতেই তোমরা তোমাদের যে পাঠ্যসূচিতে দ্বিতীয় অধ্যায়ে ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেই অধ্যায়ের সূচনাতে আছে পাত সংস্থান তত্ত্ব। সেই পাত সংস্থান তত্ত্বটা থেকেই আমরা বুঝতে পারব হিমালয় এবং ভূপ্রকৃতি কীভাবে সৃষ্টি হয়। তো এটা জানার আগে তোমাদেরকে জানতে হবে এই পাত সংস্থান তত্ত্বটি কী এবং কে প্রথম এর ব্যাখ্যা দিয়েছিল, ঠিক আছে না? বলতে পারবে? তোমরা বইটা পড়লে বসে বলতে পারতে, পাত সংস্থান তত্ত্বটা প্রথম ব্যাখ্যা করেছিলেন মার্কিন একজন বিজ্ঞানী টুজু উইলসন। তিনি প্রথম এই ভূপ্রকৃতি গঠনের ক্ষেত্রে পাত সংস্থান তত্ত্বটি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। বলো তো নামটা কী বললাম, কোথাকার বিজ্ঞানী? বিজ্ঞানীটা হলেন, আমি বলছি বিজ্ঞানী হলেন মার্কিন, অর্থাৎ আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী, নাম টুজু উইলসন। তোমাদের শর্ট কোয়েশ্চনে থাকতে পারে প্রথম পাত গঠনিক তত্ত্বের ব্যাখ্যা কে দিয়েছিলেন, মনে রাখবে এটা, এবং কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন সেটাও সন্তায় একটু মনে রাখতে হবে। 1960 খ্রিস্টাব্দে মার্কিন বিজ্ঞানী টুজু উইলসন প্রথম পাত সংস্থান তত্ত্বটি ব্যাখ্যা করেন, ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, আরেকটা বিষয় এ ব্যাপারে, কিন্তু পাত সংস্থান তত্ত্ব প্রথম ব্যাখ্যা করেছিলেন ঠিকই, কিন্তু আরেকজন বিজ্ঞানী সেটাকে আরও এলাভোরেটলি, অর্থাৎ সরলীকরণ করে বৈজ্ঞানিক ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, এবং তিনিই প্রকৃত পাত গঠনিক তত্ত্বের, পাত সংস্থান তত্ত্বের জনক হিসেবে পরিচিত। বলতে পারো কী নাম, পারবে? আমি বলে দিচ্ছি, ফরাসি বিজ্ঞানী পিচোকো। এই পিচোকো এই আধুনিক পাত গাঠনিক তত্ত্বের প্রকৃত জনক হিসাবে পরিচিত, কারণ তিনিই 1968 খ্রিস্টাব্দে প্রথম এই জটিল তত্ত্বটি নিয়ে তত্ত্বটিকে সরলীকরণ করেন এবং বিজ্ঞানভিত্তিক সুপ্রতিষ্ঠিত করেন, ঠিক আছে? এই যে পাত গঠনিক বা পাত সংস্থান তত্ত্ব, যেটা থিওরি অফ প্লেট টেকটনিক, এটা একটা জটিল ব্যাপার। এর মূল কথাটা কী এটা তোমাদের জানতে হবে। ভূগোল পড়ো তো? ভূগোলে কিন্তু

এসবগুলো খুব বিজ্ঞানভিত্তিক আলোচনা হয় সব ক্ষেত্রে। ভূগোলের সব তত্ত্বই বিজ্ঞানের উপর নির্ভর করে। তো এই যে পাতগঠিন বা টেকটোনিক প্লেট থিওরি, যেটা এটার মূল তত্ত্বটা কি সেটাই জানতে হবে। এই তত্ত্বটা জানার আগে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার। তোমরা অবশ্যই জানো যে আমাদের পৃথিবী একটা গোলাকার বলের মতো, ঠিক আছে না? তো বলের মতো, এর কিন্তু কয়েকটা ভেতরে কয়েকটা আভ্যন্তরীণ গঠনটা অন্যরকম, তিনটা স্তরে বিভক্ত। সবের ভেতরে আছে কেন্দ্রমণ্ডল, তার উপরে আছে গুরুমণ্ডল, তার সবার উপরে আছে ভূত্বক। বুঝতে পেরেছ কটা স্তর বললাম? তিনটা স্তর। একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক। আমরা সবাই কিন্তু এই ভূত্বকের উপরে অবস্থান করি। তো এই যে ভূত্বক, যেটা ভূত্বকে কিন্তু আমাদের ভূপ্রাকৃতিক গঠনকে এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এই ভূত্বক গঠন করেই কোন তত্ত্বের মাধ্যমে আমরা বুঝতে পারব, থিওরি অফ প্লেট টেকটনিক বা পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে এইটা যদি আলোচনা করি আমরা বুঝতে পারবো আমরা কোনো দেশের ভূপ্রাকৃতিক গঠনটা কীভাবে সৃষ্টি হয়, ঠিক আছে? তো প্রথম বললাম কি, আমাদের বাইরের যেটা স্তর ভূত্বক সেটা ইংরেজিতে বলা হয় লিথোস্ফিয়ার। এটা একটা শীতল, কঠিন এবং ভঙ্গুর, ঠিক আছে? এই লিথোস্ফিয়ারটা যেটা, এই লিথোস্ফিয়ার আবার কয়েকটা পাতে খণ্ডে বিভক্ত। যে পাতগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট, যে পাতের নাম হলো আছে। কটা প্লেট বলতে পারবে আমাদের পৃথিবীতে কটা প্লেট আছে? আধুনিক তত্ত্ব অনুসারে আমাদের পৃথিবীতে আধুনিক প্লেট তত্ত্ব অনুসারে এই টেকটোনিক প্লেটগুলো প্রায় ছটি সচল প্লেট। প্লেটগুলো কিন্তু সচল থাকে, সঞ্চালিত অবস্থায়, পরস্পর স্থির থাকে না, আস্তে আস্তে এগুলো সচল অবস্থায় থাকে। ছটা প্লেটগুলো কি কি? প্রশান্ত পাত বা প্যাসিফিক প্লেট, আফ্রিকা পাত বা আফ্রিকান প্লেট, আমেরিকা পাত বা আমেরিকান প্লেট, ইউরেশীয় প্লেট, ভারতীয় প্লেট এবং আন্টার্কটিকা প্লেট। এই ছটা টেকটনিক প্লেট আমাদের পৃথিবীকে গঠন করেছে এবং পৃথিবীর গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে আচ্ছাদিত করে রেখেছে। এর ভেত এইগুলো এভাবে বলে ডাকারে, যেমন আমরা যে রাশিয়ান ফুটবল বল দেখছি না, তার মধ্যে একটা প্লেটের মতো থাকে না, ঠিক এই ছটা প্লেট কিন্তু আমাদের গোলাকার পৃথিবীকে আচ্ছাদিত করে রেখেছে। আমি আগেও বলেছিলাম এই প্লেটগুলো কিন্তু শীতল, কঠিন এবং ভঙ্গুর। এই প্লেটগুলো কী অবস্থায় থাকে? সচল অবস্থায় থাকে। কিন্তু এই প্লেটগুলো সচল অবস্থায় যখন থাকে, কেন সচল থাকে তাও জানতে হবে, ঠিক না? সচল থাকবে কেন? সচল থাকার প্রথম কারণটা হচ্ছে, তোমরা অবশ্যই দেখেছ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। কেন অগ্ন্যুৎপাত হয় বলতে পারো? কারণ আমাদের পৃথিবীর ভিতরে উত্তপ্ত লাভা আছে, গরম, উত্তপ্ত, আগুনের মতো গরম। তো এই আগুনের মতো গরম লাভাগুলো আমাদের কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলে অবস্থান করে। আর এই গুরুমণ্ডল যেটা অ্যাস্থেনোস্ফিয়ার মানে ভূত্বকের লিথোস্ফিয়ারের ইমিডিয়েট নিচের স্তরটা হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলে উষ্ণ এবং দুর্বল স্তর, এখানে এক ধরনের তাপকুশ থাকে। সে তাপকুশ কী করে? তাপের স্রোত প্রবাহিত করে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই স্রোতের ফলে কী হয়, এই অ্যাস্থেনোস্ফিয়ার বা গুরুমণ্ডলের উপরের স্তরকে সঞ্চালিত হতে সাহায্য করে, যার ফলে অনবরত সচল অবস্থায় উপরের এই ছটি পাত অবস্থান করে। এই ছটি পাত যখন অবস্থান করে, সচল অবস্থা অবস্থান করে, অনেক সময় কী হয়, এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে অথবা অনেক সময় পরস্পর থেকে অনেক দূরে সরে যায়। যখন এই পাতগুলা পরস্পরের দিকে সরে আসে তখন কী হয়, মাঝখানের যে উত্তপ্ত লাভাগুলো দুটির মাঝখানে চাপা পড়ে উপরের দিকে উঠতে থাকে।
এবং কি

0: সৃষ্টি করে, একটা পর্বত সৃষ্টি করে। আবার যখন এই পাতগুলা পরস্পরের দিক থেকে দূরে সরে যায়, তখন মাঝখানে খালি শূন্যস্থান সৃষ্টি করে। ওই শূন্যস্থানে জল জমা হয়ে অনেক সময় সমুদ্র বা মহীখাতের সৃষ্টি করে। বুঝতে পেরেছ? তাহলে ভূপ্রকৃতির গঠনে, অর্থাৎ পর্বত গঠনেও এই টেকটোনিক প্লেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সমুদ্র গঠনের ক্ষেত্রে এই পাতগুলা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পাত সংস্থান তত্ত্বটির মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারলাম যে ভূপ্রকৃতির গঠনে এই পাত টেকটোনিক প্লেটগুলা গুরুত্বই বেশি, এবং এর সঞ্চালনের মাধ্যমে আমাদের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রিত হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, এ তো গেল প্লেট বা ভূকাঠনিক তত্ত্বের বা পাত সংস্থান তত্ত্বের মূল কথা। কিন্তু এখন আমরা আসছি আবার হিমালয়ে, আবার ফিরে যাব। আমাদের হিমালয় কিন্তু এভাবে একজন সৃষ্ট, তো তার কিন্তু অন্যরকম একটা মতবাদ আছে। তো হিমালয়ের উৎপত্তি সম্পর্কে এবার আমরা জানব, ঠিক আছে? তো তোমরা একটা বিষয় জানো কি না আমি জানি না, যে আমাদের হিমালয়ের উত্তরাঞ্চলে একটা প্লেট বা টেকটোনিক প্লেট এবং দক্ষিণাঞ্চলে একটা টেকটোনিক প্লেট আছে, এ দুটার নাম বলতে পারবে? হিমালয়ের উত্তরাঞ্চলে একটা টেকটোনিক প্লেট আর দক্ষিণাঞ্চলে একটা টেকটোনিক প্লেট। আমি বলছি উত্তরাঞ্চলের যে টেকটোনিক প্লেট, এটার নাম হচ্ছে এশীয় পাত, যার উপরে অ্যাঙ্গারল্যান্ড নামক স্থানটা অবস্থান করে, অ্যাঙ্গারল্যান্ড অংশ নামে পরিচিত যেটা। আর দক্ষিণে অবস্থিত যেটা, এটা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয় পাত বা ইন্দো অস্ট্রেলিয়ান পাত, যেটাকে গন্ডোয়ানা ল্যান্ড হিসাবে পরিচিত ছিল। আর মাঝখানে ছিল কি, মাঝখানে একটা মহীখাত, অগভীর সমুদ্র, যার নাম হচ্ছে টেথিস সমুদ্র। আজ থেকে 7 কোটি বছর আগে আমাদের এই দুই পাত, কী পাত বললাম, অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের বা অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত, এই দুইটা সচল অবস্থায় থাকার ফলে পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো। মাঝখানে কী ছিল, মাঝখানে ছিল টেথিস সমুদ্র, যেটা অগভীর মহীখাত। সেটাতে কিন্তু একসময় এই দুইটা ল্যান্ড অর্থাৎ অ্যাঙ্গারল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে কি চলে আসতো, বৃষ্টির ফলে প্রচুর পরিমাণে পলিমাটি দুইয়ে সে টেথিস সমুদ্রে জমা পড়ত, ঠিক আছে? আর কী হলো পরবর্তী সময়ে, যখন এই দুইটা পাত অর্থাৎ এশীয় পাত এবং ইন্দো অস্ট্রেলীয় পাত দুইটা যখন পরস্পরের দিকে এগিয়ে আসতে শুরু করলো, ওই মাঝখানে যে টেথিস সমুদ্র ছিল সেখানে চাপা পড়ে গেল। চাপ হওয়ার ফলে সেখান থেকে দুই পাশে পার্শ্ব চাপ হওয়ার ফলে সেখানে জমাকৃত পলি উপরের দিকে উঠতে শুরু করলো এবং হিমালয় পর্বত গঠিত হলো। এভাবেই আমাদের হিমালয় পর্বতের উৎপত্তির সূচনা। তো আজকে এ পর্যন্ত, আবার পরবর্তী সময়ে আলোচনা করা হবে।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল নবম শ্রেণীর ভূগোল। পড়ালেন শিক্ষক শ্রী প্রমোদ সিনহা।
2: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন পরিবেশিত হচ্ছে ভয়েসমেল প্রোগ্রাম গীত বাহার।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, গীত বাহার থেকে বলছি।
0: আমি রাকেশ বলছি, হিমাচল প্রদেশ সিমলা।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, বাল আসছে খানদান, ফিল্মটার নাম খানদান।
1: খানদান ছবির কোন গান?
0: আমি গান ইয়ে মুলাকাত এক বাহানায়।
1: হয়ে যাবে আপনার গান।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার গীতভাই।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার দিদিভাই, আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি। ভালো আছেন দিদিভাই?
0: ভালো আছি নিশ্চয়ই।
1: দিদিভাই, আজকে আমি গান শুনবো আশাজির কণ্ঠে, স্বপ্নে আমার মনে হলো।
0: স্বপ্নে আমার মনে হলো
1: বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদিভাই, আপনি শুনবেন।
0: হ্যাঁ চলে আসছে আপনার গান, ভালো থাকবেন। গীত বাহারে আবারও ফোন করবেন।

0: নমস্কার, গীত ভাট থেকে বলছি। কে বলছেন? হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন?
1: নমস্কার দিদি, আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ
1: দিদি, আজকে আমাকে একটা গান শুনতে
0: বলুন। কোন গান?
1: ছবির নাম হচ্ছে আস পাস, হিন্দি ছবি।
0: কোন গান?
1: আর এই ছবিখানে 1981 সালে মুক্তি পেয়েছিল, আর গানটা হচ্ছে তুজে দিল মে বান্দে কাহি, লতাজি আর কিশোরদা গেছেন গান।
0: খুব সুন্দর গান আপনি বেছে নিয়েছেন।
1: গানটি আনন্দ বক্সিজি লিখেছেন আর লক্ষ্মীকান্ত রেলালজি সুর দিয়ে সাজিয়েছেন।
0: ঠিক আছে,
1: আর গান খালি আপনাকে শুনবার নেটওয়ার্কের সব বন্ধুদের নিয়ে শুনি।
0: ধন্যবাদ।

0: নমস্কার, গীত পাহাড়?
1: হ্যাঁ গীত পাহাড়, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ
1: আমি কুমারঘাট থেকে পুলকি দাস।
0: হ্যাঁ চিনতে পেরেছি, কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন?
0: আমি আপনার মতে খুব ভালো আছি।
1: হ্যাঁ দিদি ভাই আমি একটি গান শুনবো, সদাগর ছবি।
0: সদাগর ছবি কোন গান?
1: তেরা মেরা সাথ রহে।
0: তেরা মেরা সাথ রহে, পেয়ে যাবেন। আপনি একাই শুনবেন গীত ভাড়ের আজকের এই গানখানি?
1: দিদি ভাই আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদা ভাই আর কাজল দাদা ভাই।

0: বলুন বলুন। হ্যাঁ, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছি।
1: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, সতবা ভট্টাচার্য।
0: হুম হুম, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। বলুন, কি গান শুনবে আজ? গীত
1: গান শুনবো। তুমি আছো কোন পাড়া, তোমার পাইনি যে সারা, রোদের মধ্যে হা করে যে রইলে সে কারা। তুমি আছো কোন পাড়া, এ গানটি শুনবো।
0: ঠিক আছে,
1: যাদের নিয়ে শুনবো, নাম বলতে পারি?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: প্রমোদিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, অম্বালিকা ভট্টাচার্য, দেবজিৎ দাস, রাকেশজি, অনুপমা ভট্টাচার্য।
0: হয়ে গেছে?
1: সজল মালাকা, কার্তিক মালাকা, অম্বালিকা ভট্টাচার্য, সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবাইকে নিয়ে শুনুন আপনার পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার গীত বাহার।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন গীত বাহার থেকে বলছি।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ,
1: তো আশা করি ভালো আছেন।
0: আপনিও ভালো আছেন আশা করি।
1: শুভ সন্ধ্যা, আমি একটা গান শুনতে চাই।
0: হ্যালো,
1: গানটা হলো এরকম, আশিকি ছবিতে একটা গান আছে, সাথো কি জরুরত হে জেসে, সাথো কি জরুরত হে জেসে, জিন্দগি কে লিয়ে বস এক সনম চাহিয়ে, আশিকি কে লিয়ে। এই গানটা,
0: আর
1: এই গান যাদের নিয়ে শুনবো তাদের নাম বলি। প্রথমে আছেন,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন।
1: হ্যাঁ, প্রথমে আছেন আমার প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, মিঠুন চক্রবর্তী, দেবজিৎ দাস, অম্বালিকা ভট্টাচার্য, আমার সহযোগী সুতরাবা ভট্টাচার্য, সজল মালাকার, কার্তিক মালাকার, আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সব্বার জন্য রইল। তো পারমিতাদি ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।

0: নমস্কার, গীত ভাট থেকে বলছি।
1: নমস্কার দিদি, আমি কুমারঘাট থেকে শ্যামল দাস।
0: হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি দিদি, আপনি ভালো?
0: হ্যাঁ ভালো আছি।
1: তো আজকে একটি গান শুনবো দিদি, ছবির নাম মঞ্জিল।
0: মঞ্জিল ছবির গান? কোন গান?
1: রিমঝিম ভিড়ে শ্রাবণ।
0: পেয়ে যাবে আপনার পছন্দের গান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে
1: দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হবে।
1: তোমার সাথে শুনবেন বিলাসর থেকে সঙ্গীতা বলবি, আশুতোষ দাদা ভাই, কাজল দাদা, আপনার সঙ্গে দিদি।
0: ঠিক আছে, ভালো থাকবেন।

শুনলেন ভয়েসমেল প্রোগ্রাম গীতবাহার। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন পারমিতা সিনহা। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এতক্ষণ গজল শুনলেন চন্দন দাসের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এবারে রয়েছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন খাম্বাজ রাগে সেতার বাদন, শিল্পী সুব্রত রায় চৌধুরী।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে খাম্বাজ এবং পরে লতাঙ্গির আগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন সুব্রত রায় চৌধুরী। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।

0: বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রম-2 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। 2 বছরেরও কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম OTT নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধুচক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে, সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বোর্ড আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত করতে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট IAS আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও CBSE সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভা নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। CBSE জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এরও বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বোর্ড আরও জানায়, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, CBSE এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য CBI করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুরে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় CBI এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই তাদের এ বিষয়ে কোনো মন্তব্য

উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রাম-2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় বিমান বাহিনী, প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস OTT 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস OTT এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। UPI বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। UPI বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দেশের নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। CBSE-র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট IAS আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে CBSE-র নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।

শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘু সঙ্গীতের সুর।

ইলেকট্রিক হাওয়াইন গিটারে শুনলেন লোকসঙ্গীতের সুর, শিল্পী ছিলেন সুনীল গাঙ্গুলি। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

সকাল 7টায় সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 রয়েছে ভক্তিগীতির অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কর্পোরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8টায় পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন শিলং কেন্দ্র থেকে 8:30। 8:40 রয়েছে আধুনিক জ্ঞানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন 9:00। 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 রয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে রবীন্দ্রসঙ্গীত 12:30। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন দুপুর 1:30। ককবরক গানের অনুষ্ঠান 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন দুপুর 2:30 থেকে। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 3:05 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর। 6:30 কিষাণবাণী অনুষ্ঠান। ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সন্ধ্যে 7টায়। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। 8:05 রয়েছে রাগ প্রধান গানের অনুষ্ঠান। মিশ্র গানের অনুষ্ঠান শুনবেন 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আগামীকাল 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন লোকগীতি। 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 10:10। 10:20 শুনবেন দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছে আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:35 হয়ে 38 সেকেন্ড। জয় হিন্দ।